lapuan apuan altum ne chipong ne lonje la bang song dang long khorsing rong pi alaltum arong puthak lamjer arje long tang lo adun tu pinia salam the arje ekta pinia salam the lake e phar lo ka chojor mate abang ka via phi a phar mana sai ke klem chong hu sai lam the ke man monira tum megjang lote emang mate e phar lo doji emang along ke thek long aling ke e bang ke reng ke long le inura monira phan pachini ne pin pen a phar man che krong da mat anut ka prega bang e sona sai klem det lote halabang so monira phan a phar lo ka che jor pudel la inura phar man anut ka prega bang che krong det pen e son ke klem pu a phan si ki pudam lasi sar param thilo e phar lo ka che jor mate abang ka via phi a phar mana sai ke klem chong hua sai pinya salam thi ki lapuan igwelo lake akasmani dipu nale tum jame kar jolong bam lake fm pen along pen megahertz pharoi sirata bar sirkep news on arf lapente res ebalong pen ইসন কেন সদ কপচনী আলামজির আর্জিক থা আকাশবাণী ডিফু অজামে কার্যদঞ্জি আফান আনিবাং দা আদা পরফাই ট্রক্সি রমিনিট ক্যাপেন পরফাই সির ক্যাপ আন লাপেন আনিকাংসাম পরফাই ফোপেন পরফাই থ্রক রমিনিট থং ক্যাপ আন আকাশবাণী ডিফু অজামে ইউটিউব লাইভ স্ট্রিমিং আকেরা পেনালতুম আর্জলং ইজি লাপেন আকাশবাণী ডিফু অজামে কেদু আন কার্যদঞ্জি আফান আদা পরফাই ফোর মিনিট ফোকে বা পরপেন আজু পরফাই ক্যাপ আন এফ এম বেন আলং পেন মেঘহার্স ফারুই সিরা তো বর সির ক্যাপ নিউজ অন এ আর এফ লাপেন রেস এফ আকেরা পেন তানাল তুম আর্জলং ইজি লাপেন আনপারাতা কাছিনি জিয়া ফান ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব আলং পেন তানাল তুম আকাশবাণী ডিফু আলং হুমরি দামেক দামে কেনাং সটকা পাচিনি আলাম জিরকে লাপানিক চল লাকে আকাশবাণী ডিফু

0: চাকান আরন হাতকে কান নাং পা দের জন হিং চংকে বো সপ্তা লিরন তা থারে কেলো আমি তিনন আং দেংকে নাং রলং থমথম হেম তুনকে তি লাক্সি আরন থারে কে হা চানাং কানন হেম তুনাসার লেনাং জাপন থুরু দুনকে সো দারপেন বারেলন কানন দেকা থয়ক্লং পাগথম তা
1: এখা এখা চা পা

0: maintenance, training and human resource management. The conference, held from 29th of September to 1st October, also focused on the evolving global security environment and the growing role of artificial intelligence and autonomous and uncrewed systems. Agriculture and Farmers Welfare Minister Shivraj Singh Chauhan held bilateral talks with his Netherlands counterpart Silvio Erkens in New Delhi on the 28th of September and discussed bilateral cooperation. The meeting focused on reviewing ongoing cooperation in agriculture sector and strengthening agricultural cooperation by exploring new areas of cooperation. Both sides reiterated their resolve to enhance productivity through modern technology, innovation and knowledge exchange. Agriculture and Farmers Welfare Ministry said in a statement that both sides discussed progress on establishment of 25 centres of excellence in the agriculture and horticulture sectors. The gold rush continued for India at the Asian Games in Aichi, Nagoya, Japan, as Indian athletes delivered a stellar performance on day 13, clinching 6 gold medals in hockey, boxing, wrestling and archery in a spectacular display of skill, determination and sporting excellence. Indian women's hockey team clinched the gold medal, defeating China 1-0 in the closely fought final. And that is the end of this news bulletin.
1: Lake Akaswani Dipu Naltum Jamaica Zilombonoke, FM Benalong Pen Megahertz Parisirata Warsir Cap News on AR Applepen Res Everlong Pen Radio Nagazudun Kaching Hanarat Adun Tuaja Menaltum Malam Sopora Pirate Arzutig Longpo
2: Put you to Bangor of a Velikbili KYC papers. Judy at a Sabi Holeton
3: Asana Hadiota, CKYC ID.
2: CKYC মানে
3: ব্যাংকে আপোনার KYC বিবরণ CKYC রেজিস্টার আপলোড করে আর জোর পড়া আপনি পাই ইউনিক 14 ডিজিটের CKYC আইডি যে সকল আর্থিক লেনদেনত বৈধ হয়ে পড়ে এথাত KYC আপডেটেরে বাকি ব্যাংক আর বিত্তীয় সংস্থাটো আপডেট হয়ে পড়ে
2: বাহ RBI এ কয়
3: KYC সুরক্ষিত ব্যাংকিং ওর দিখলৈ প্রথম পদক্ষেপ
1: লকে আকাশবাণী দীপু Nasu do Guriapur, Porpire Troxy Ramanit Krehini playing Tanglo, Lassidam Tiglona, Ovi Ajamek Angling Ovi Ajamek Angling along Inut Kiturmi Alunsepo Beer Song in Hilapen, Hoodbang, Pandarteron at the Mambon Chuchiput, Arjexena.
4: সি ওই এজাই মে কার জুয়ার আদ আনাফানসামে নিলিহিন পেন সুরি সুরি নিংকাং সামা কারডম পাজের এগলো পিনি কাচিং কি চেথান জি লাকি ইনুত কিথুরমি আ ওয়ে মতে ওয়ে কিমি আং বং পেন লুন কিলো না নিংকে হ্যাং পিক আবাং ফু পেন সি চিং কি চেথান ইকপ আলাংলি মেন লাকে বিরসং ইং হি প আলাংলি কে লুন কিলুন সিতামে মাসাপসু কাচে প্রেক লাপু সন্দ আলাংলি কে লুন পাংরুম মতে কার্বি আসামিস হিন্দি লাপেন কাপড়ে কাপড়েক আখায় আলুন সিতামে মাসাপ সাপ কাপাংরুম বেনসি আলাংলি লুন কাবন্দাপন লাপুসন সি লিতুম আর্জুলং লাসি আলাংলি স্তামেনন আকাশবাণী দীপু সাহেম স্টুডিওর লো মাইক্রোফোন আথেং নুসি দল লাসি জেরপো নালি ফান আফ্রাংসি আকাশবাণী দীপু হিন পেন সুরি সুরি নিংকাং সামা কার্ডম নাং পাজিরিগল
5: কার্ডম আফ্রাংসি নিলিয়া আকেরো পাজিরিগল কাডু কবে আকাশবাণী দীপু লবাং সবিতুং রুমান তামে লাপেন থু নিলিলং কেদো আকেহায় ফান্ডার তেরন হানসিতামে নীলিফান লাপসন নাং চোপাপন মতে বারসাই কিমে নাই পিপন পট
4: তাংতে আফ্রাং সি কাপড়ে কাপড়ে গলাম এলি তুম চিঙ্কিদাম দে আফ্রাং হৃদয় কার্য প্রঙার আপান নাংলি লাবাংসু লুন কিলু না হিন কমেন্টু মালম সে কাপাং চেং দুনমা লাপে নাংলি কপি নিং কামা থা সি লুন কিলু না হিন কাপাং চেং দুনমা লাবাংসু থাক সামে নাংলি থানপাচি নিজিমা
5: নীলি লাবাং লুন লুঞ্জির কিলু না বাঙ্গে নীলি আফ্রাং মেন্তা নীলি নিহাং এক পিক আপত সে নীলি লাবাংসো হিন বাংকে নিলি নিং হাঙ টেং পেন দাম লাসে নিলি কিলুন কিলুন ইক চেঙে বাংকে 2019 হাই লম ছিল 19 হাই লম সেটা আমি হল হাই লমকে নিলি জুন ননসন নিলি অফিসিয়াল লাহাই লোন বাংকে নিলি পাকলাং ক্লি আছে তামে নিলি ননসন রেসিয়াস লং চেটকে বাই লং জেসে মেট পেট কেলা এলি তুম জোনেল কার ইউথ ফেস্টিভ্যাল লং রং পেনশন চেপাতে দুন দুন দুমা দিদি আমি ডাক পেনসি নিলি লুন কিলুন বাংকে লাসন স্টেজ মধ্যে হং যায় কে থে লং মানে নিলি চেং ছিল লাসে লাপুসন সে বাংবা

0: bang solon jir sini li lun ceng lo nimi thang sini li adu ko ve katte ot pen ceng lo nimi thang si che bori lo la bang solon jir hen lo
1: jume pik alo tang te putho nang le phan arju pon thlang nang li la bang solon ke nang li mi thang si ke tok lo la pen nang li mi thang si ki lun lo tang te hulai lun pang room mate ijer along pen asap sap alon nang li hala bang solon ka selam bang ke kopi ka matha pen sini li la puson ka pinchong
0: আথে বাং কে লাসন ল লাবাং সোলন জির নীলিকা বন্ডা পনা বাংকে নীলি লাসোলন কামাথা বাংকে 2022 হুত সেতামে নীলি লাসোত কে পাকলা অনে দেলে হে আপনসি নীলি লাসন লুন পাঙরু মালুন মতে মাস আবলুন মাস আপ পসিবু পহেদি বাং লামবেন কে মাছে লাসন আলুন কার্জুনি নীলি নিহাং ইক পেখ প্রাং মেন্তা কে ক্লাং চেং চেং প্রাং লা দো মতি ইলিত কন ল নীলি তা ক্লাস নাইন ক্লাস নাইন ক্লাস এ লাস লম তারমানে মাস আপ দোল হে বাং আলুন আর দুদুন ও সন্দুন পাংরুম আবা না মাস আপ এভার গ্রিন মাস আপ পুই লাসন দো মাতে মাসে লাহাই থেগন লং পেন্সি নীলিতা মাত মাথাল মেথাং কার বিপেন হিন্দি হাসামিজ লাসন মিক্স তে আর জুবাং রুই মাল হ্লেমাং দাবিলাং বন বসে নীলি জুং জুং মাথা দামে হাসত দু তাইব মেনে সে তামে হিন্দি পেন কার বি লাসন কি মিক্স বাং মাতে কে পাংরুম বাং আবিলাং মাসে নীলি বাং মাথা লেটল ক্লেম লাং লাং বসে তামে জুমে জুনো বাং চিনি নে দেল তা নিঘে হাঙ কাম্পট লাবাং হেছে পাচুন দেটবো পলাম লাই মাসে মমি মরিস ফান বোপেন পেন মাত নীলি বাং লাবাং সলঞ্জের বাং বন্যাই ল মাত ক্লেম দেটল
1: তাতে লাবাং সলঞ্জের নাংলি সেলাম দেরা ফি বন্দা দেরা ফি কে কপুসন ল নাংলি ফান রাদাতুম কারজুলং পেন আর রিয়াকশন বাংকে কসন নাং লিয়েছে থেক লং কে লাবাং সলাম থেস আমি থান বেচিনি জিম
0: লাবাং সো রিয়াকশন বাংকে আকিমি সিগে বাং আসন ল নিলিতা নিঙ্গা রং থু পে আয়াল লাবাং সলন জের পাকলাং দেত পেন বাংকে মুনিতুম মানে হদাই নাং চিনি নেদম তা নাং চিনি থু দে আসন নাং মান থু দে জালো নিলি বাং গমা থা দাম বাংকে লাবাং সলন জের গবন্দা কে জাস পু মুমগ চার জু ফান পেন মাজক তাসন কে বন্দা বাং আবেলাং নাং নাক আসন সি নিলি মাথা দামাত পাকলাং লমা দিদি মাসে নিলিহীন পেন বাং মাথা দাম ল হল সহ নিলি মেন মেন লাস বাং সলন জের পিপে নিলি লু নাম দেত পেন তা চিকলো জন জন নি দলাং নীলি লং কি বি লাপু আলুন ল নীলি মেথাং চ্যানেল লং মাসে লাবাংস আলুন জের মানে ভিডিও বনাই পেনসি কিপি মাতে সিতামে নীলি আলুন লং এট স্টুডিও লং পেন আলুন লং ডেট রেকর্ড আম ডেট পেন সিতামে নীলি লং লাপু কার্জু নীলি মোবাইল লং চার্জ চিকলো নি নে বিলাং মানে ইউটিউব লং পি পলমা বিপে পলমা আর জুবাং দুই পলমা আবে পলমা পলবাংস নিং মাথা লক সি চিকলো নিং বং পুজো বাদাম পং আমাসে নীলি আজানো মাসে ভিডিও বনাই ল পু লা বেন বনালে জির ফটো বেন চেরাব লহে আমার পু ভিডিও পিদেত ল লাস্ট সো ভিডিও পিদেত পেন আমার নীলিতা মনে তুম আকো কমেন্ট সো কাদু কবে তা মানে আকি মে সাইড দিয়ে লহে কমেন্ট আই পিদন তামে মানে ক্লেম বা মিনো ইয়াত পামিন মাসে আমার তা মাসে মানে নীলিতা নিং চারং টু ওয়াল মা ডাক মানসে আকো লাপু লুন জির থুনার মা আকো নিং গাং বাং রুং টু চ্যাট লাপু ইয়াল ইয়া
1: মে পিক আনলা নালি কামাথা পনসি তামে লাপেন রাদা তুম সামে নালি ফান নাং চিনি পন লং ল নালি লাপু সোনা লুন কাপিন চং বেন সিনালি ফান রাদা তুম সামে নাং চিনি ল ননকে কালতে নাংলি থাল

0: কাছে দোকছে না, নেয়া ফিফি কাইকে নাঙা প্রাণ, ইতু মেসে কাছে দোকছে না, না মেক্সি মেসো পাকান কে মেনে, নাং থিনসি মেসো পাকান কে মেনে, লাদে নেচে পার জান নেপসি নাঙুনে, লাদে নেচে পার জান নেপসি নাঙুনে, যদি পাও হারি মোর বুকুতে লা লা লা লা লা।
1: আর জুমে পিক আনল লাবাংসু আলুঞ্জি রস্তামে নাংলি লাপ আন নাংলি সে ইস্তামে কি জুমে লাপেন বাং আখে আলুন পেন সামে নাংলি লাপ আন কি লুন পন্থে লাসে নাংলি ফ্রাং আনসু সে ক্লেমে দামে ফানস্তামে আর নাম ফারু লং পেন হির জুমে ইস্তামে দল তাংতে পুথত নাংলি ফান আর্জি পন্থুলাং মেথাং জং জং পেন তা যে বন্দা পনল লুন পাংরম সামে লুন পনল লাসে লাসো ফি কে নাংলি কোনানে হং যাই লং কি লুন দুন মা নাংলি ফান কাছো ফা পন লাপেন কোনানে লং কাছে পাতে দুন লাবসন সামে দুথুলো মা
0: লাল নীলি কাছে পাতে দুন হলা আপ্রাং নীলি জুন তুলা মেথাং জুন জুন অলুন পাকলাং ক্লে আপ্রাং চলো কাছে পাতে দুন বাং কেলা নন্সন জোনেল কার্বি ইউথ ফেস্টিভ্যাল কেবা এফ লং সেতামে নীলি লা নীলি তো মা না জন পেন বাং সেটা সোহর তো নাকছে পাতে দুন লাং ফেয়ার নীলি লাং ফেয়ার জন সি পুরি পর নীলি লাপু পেন নাকছে পাতে দুন ল নং এসে দামে লং ল লাপেন নীলি তুম রং পেন নাকছে পাতে দুন নীলি লং এই লং ল কলেজ লং তামে ইন্টার কলেজ দো দোমা দিদি ইন্টার কলেজ লং তামে নীলি চিপাতে দন মেথাং কলেজ পেন না নং এসে পালং ল লাসো পেন বাং বম বাং বম নন বাঙ্গে পামো নাংলি না কারজু থু হং যায় কে থে দি লাল নীলি লাবাংস লুঞ্জের মো পেন নীলি তুম লুন পাং রুম বাকলাং ডেট পেন ফিসি লাবাংস বার সাই বাংকে কেলং আসন লয় নীলি দোল আলং মাংকে পুয়াদানকে দেখতে দেয় পো সেতামে নীলি কেদাম লং চেং মাতে নীলি হানা চোফা চেং আবাংকে নীলি তুম না থু বমরুই বমরুই আদর্শ লা নীলি তুম লং কমাজি মালো লাদাকসে নীলি ফান রং কেয়ার লাবাংস রং কেয়ার লুনকান মালিন বিল হালাং নিতুম না আমাসে নীলি ফান সোসি লুনকান মালিন আজ নীলি ফান লুনসে পমান মেনাং চোফা লা সোসি কে চেং সিল লাপেন থুকে নীলি ওয়েস্ট তা দোল লাপেন এম্পারে লান মাংকে ইমিথাং দেবক তারাই চাই দিল আলং আলং নন জেট কেবা এফ লং আসন সেতামে নানাবাংকে দুদল
1: মে পিক আনল নাংলি কে ক্লেম পোন সাইস্তামে তাংতে নীলি পথত নালি ফান আর্জি পন থলাং নাংলি কে লুন সেতামে লুন পন পিক লাপেন লুন কিলুন নিং হাং পিক লাপসন সে থেক লং লাসি লুন কিলুন বেনা কাপ্রেক নাংলি কুপিনি কে ক্লেম সাই লাপসন তা দলাং মা লাপেন পিনি কে ক্লেম জি নালি নিং কে হাং লাপসন তা দুম
0: লাল নীলি লুন কিলুন পেনা কাপ্রেক কে ক্লেম আসাই তা দোকে দো নীলি লা লুন জির পাকলাং ক্লে প্রাং লাহাই বাং লাসো হচ্ছে তামি নিলে লাপু ননসন ইউটিউব তাহ লাপেন শর্ট মুভি কাদু কবে লাপু না থুতা নিলি নিংহাং ও মাতি দি আমার সে নিলি হল হাই লং টাকা চেরাব দুন্দ ও ভিডিও এডিটিং তা ক্লেম লাপেন ননসন প্রোগ্রাম লং পনয় লাপেন নিলি তুমলা কলেজ ফ্রেশার মিট হল পনয় কাদু কবে লাহাই লাপেন ইউটিউব লং নলমকে কাদু কবে তা চিনি ল ইউটিউব লং থামনেলস প্লোতে হলা পিকচার লা পোস্টার হ্যাঁ লাই এডিটিং সে তামে ক্লেম লাপেন ননসন মেনটুনেকে নিলি ড্রয়িং এ কাম দা ক্লেম লাপেন ড্রয়িং কাম সে তামে নিলি কেদাম তাং পর হুট লা গভর্নমেন্ট মেন বালা পেন্টিং বুপো লাবাং সো স্কিম দুদু লাসে তো তামে স্কুল হেম লং কে আর পং একদম আর পং বিথে লাসন সোমার লাং মেমে মেমে হরমু সন কে কে ড্রো নাং নাং দুদু মাতি দি আসন সন এবিসি পিনে আপেল আসন লাই কে ড্রো লং সে তামে নিলি পু ড্রয়িং না সে তামে নিলি ক্লেম উন্দন সে তামে নিলি

0: drawing bang a class bang ke ne hok che thana pot
1: chorola tangte puthot arju thulang labang solam theke litum akenang sot la pson si nilien pen ta kar jugang tung la sila lo nang li ke thega son bang do piklo la pen ke klema sai sita me penang an ke do la pson si nang li than pachini pon la bon sa me litum owe mate yut atum phan kachar le hin bang hello litum yut phan akenang sot la si
0: kala
1: kachar le hin anat abang ke kosono nang li than pachini pon ji ke charli bom atum phan sa me nang li kosong si lam than pachin dio ning tung
0: kalang lo ile tome kadu beta chini non no hotu ge ile tome owe ke kadu beta ka charlie ke kenang sot ka charlie yong se ave prote ile tom peer the charon deson se man that lon se ponang ma noy artist nang ma noy kupi ma ge man jisi tame aprang sike cheng sike ke charlie bang se nolom ke chelang nang kok man te de la sila lo kadu be owe ge mi dum se tame ke charlie bang ge teng ni ne that se ge me la pen mate ile tom non do bom son ining ha asai sitame un anason me cheklem bonang po sitame ke charlie anathu bang ta teng ni ne de ni video bonai bonai lun hai ning hang opo sitame ta ke charlie bang che teng ni ne de te message lapen non ke bang jilang ili tum non kapre kapre goreng war sai sitame klang o ma ti di asila hai ta che palong nun lap ason de me thang khai le long lap te bu lasu bang ili nili da ning do he asila hai along ta ili me thang মেথাং আখাই লাই লং এতে পোলা বাং সো আবাং ইনিং দোল আছে কে চার্লি বাং ইলি তুম চার্লি পিক না হেলাং চার্লি থু না বাং ইলি তুম আখাই বাং সাপ ও দো গে দো পিক লো পোয় পেতা কল আনস সে নাং লাং পেয়াল নিলি হেন পেন মা পাপরাং সুনাং লাং পেয়াল
1: চোর পার লা নালি পুতাত আর ডি গে দো লাম জের সামে থান পাকলার পন পদ আছে লাং লি কে থান কাপাচিনি লাম থে সামে কার্জুলং রাত তো আনা তুম সামে আর ডি পিপন পোসি নিং থে পার লো তাংতে পুতাত নালি বান আরজু পন থুলাং নাং লি কে লুনা হেন বাং কে লুন থেক ওলো পদ আসি আফ্রাং পেন মতে নাংলি বিহেগাং কো পুনন মতে থে ও অফিস তামে কোনানে সেকে গে এন্ডুন মতে মিউজিক স্কুল গে দন অপশন দম
0: নিলি মিউজিক স্কুল বাংকে এন এ বফানে কালি এন কে এন আমাসে নিলি হলো সো হু করোনা সিজন অলম ল আমাসে নিলি নে সংকো মান লাপু পেনলে গে এন এ কালি মম মা ফিরান সে এন নিং হাং ও মাসে মা এন অন ল হে মত নিলি লান এনন ও বুফানন গালি নিলি দুন বেরান এ পরা বেদান মার ফিট বাং নিলি হল সুহত কলেজ লং তা জিএস চবম বাং সুহত মাত পু পু পু পু পু পেনা পরছি পি নে লং কে ফিট করোনা সিজন নং লে রাম আছে কে নিলি লা বাং লাপু হিন মাঙ্গে আদু বেনা জিয়া চহং পন নিলি লা বাং সো সিঙ্গিং ক্লাস বাং গে ইরি বু ব্লর সত পেনসে দুন দে পিন পন পু নো দা আয়া লিয়া
1: তাংতে নাং লি মিউজিক আ ক্লাস দন বসামে পাজুদুন
0: দেদেত লাপসন লাসি এক্স লাসো হেনা বাংকে মানে এক্সপেরিয়েন্স আবেদাত পলে পুদে দা চলো লাসো হেন মাঙ্গে আবেদাত এন এদেরা তেং সনসে মান দেল মতে দি
1: বসামে নাং লি কাবল ইপেন পিনি আরনি বাংকে নাং লি পেন আনকে নাং লি মেনস তামে কাছে থাং লো লাপসন সি থেক পনং ল তাংতে পথ নাং লি পান আরজি পন থলাং নাং লি বিহেক পেন কে থে কে দিং লাপেন কাচারলি আলাম থে সামে থান পাচিনি
0: চক নিলি থানিক প নিলি বিহেক মেন দা আমি থ্যাং দিম বলং কমজি নিলি কং যুগ থয় নিলি তুম আমাকে সার্থিং হে রং পোল আদাক সি নিলি মাহাং থেকল আদাক মানসি নিলি মাহাং থেক পেন থে ডিং সি হদাক মানসি নিলি ক্লাস দামে হদাক মানসি কে দুন হদাক পেন সি স্কুল স্কুল মেন মাং নিলি থান পনিক প স্কুল মেন মাংকে নিলি কি দুন চেং বাংকে ন্যাশনাল একাডেমি বলং কমজি নন তা দোলাং স্কুল মেন তা চেলার লাই ন্যাশনাল একাডেমি লাং আকল সো পেন থু নিলি আকো চেলার থুল ক্লাস ওয়ান বাংকে আকো হিলস একাডেমি হিলস একাডেমি পেন আকো ক্লাস টু পাস থুল আকো মিথাং আদিম তিবক মুচত পোল হলা দাক হে মতো বানা পন্থু দেল হে ন্যাশনাল একাডেমি পেন আকো শেরমান একাডেমি শেরমান একাডেমি নন কে আপনার ভাবনিয়া দর্শ সিদ্ধ নন কে রুকাশন কলেজ আর দুংসি তোল হিদিলাংবে হিদিলাংবে দুংসি তোলা হাইওয়ে দুং মাল নিলে লাদাক মানসিং কে মিট্রিক কাদুক দাক মানসি নিলি মিট্রিক সাদলাং মাই চেপা উন্ন চেপা উন পেন বাং থুল রুকাশন কলেজ কে রুকাশন কলেজ পেন মাং আকো বি এ বাং তাং এর লি নন মাং এপু এম এ ক্লেমিক বক
1: মে পিক আল নালি থান পাচিনি পন পদ তাংতে পুথত আর্জি পন থেলাং নালি লুনা হিন নাটলে চিঙ্কি যে থান পন থেল না লুন পাংরুম লুন পাংরুম লং কে নালি কাপাংরুম কে পিনসো দেট কি লুন লাপসন না লুন চাট কালি তাহাই আড়সু না কি লুন দুন লাপসন দ কক তাহাই জংসি লুন পাংরুম হুত আড়সু কি লুন আং দেন প্লান্তে নালি কোমা পেন সি কি লুন লুন লালা পেন কসন সে নালি তুম কি লুন লা
0: লাবাং নিলি কি চেং ইয়ং কো কে নিলি মেথাং ইয়ং ইয়ং নুয়েট সি মাস আপ বনাই ল আফিত আমাত বাং বম পেন নিলি হালা চারক্লে আখাই পি লংলি লুনসে পিল লতা নন ওয়ে মি পেন আলংলি হানি লি ফেসবুক লং থেক লং ল আলংলি কে গিটার র থেক পে কুললে গিটার সো সো সন্ধ্যা হেলা আলংলি র থেক ল সো হুত নিলি আমাত সি ডাইরেক্ট ফ্রেন্ডস

0: ନୀଲି ଫ୍ରେଣ୍ଡ୍ସ ଦାମ ଦେ ଡାଇରେକ୍ଟ ମେସେଞ୍ଜର ସି ଦାମ ଫିରଲ ମାସେ ନୀଲି ଅର୍ଜୁଲ ହେଲାଙ୍ଗି ହାନ ମେନ ମେନ କେ ନୀଲି ତଲା ବାଙ୍ଗ ଲୁନ ଲାମି ପୁଏ ପୁ ଫିତ ଫେ ହେ ଆମାର ମେସେଜ ପିଲ ଅଚାର ଲ ଲାଙ୍ଗ ନେ ରିପ୍ଲାଏ ଲ ମାତ ଲୁନ ଲାମ ଚିଙ୍କି ଲ ଫିତ ନୀଲି ଲଙ୍ଗ ସନ ସନ ଲୁନ ଦୋ ନୀଲି କେ ମାସ ଆପ ସି ଲୁନ ବେର ବେର ପୁ ନୀଲି ଯେ ଥାନ ବା ମେଲ ହେ ଆଙ୍ଗ ତନ ଲାମ ନୀଲି ଯେ ଥାନ ଲ ନୀଲି କେ ସନସି କ୍ଲେମ୍ସ କେ ଦାମ ପୁଲ ହାଇ ଯେ ଥାନ ଆମାର କେ ଲାଙ୍ଗି ବଙ୍ଗଟା ଅ ଚ କ୍ଲେମ ପ୍ଲମ ହେ ନେ ତା ଲୁନି ଲୁନ କେ ନିଙ୍ଗ ହାଙ୍ଗ ପିକ ପ୍ଲମ ନ ମାସେ ହଲ ସହୁତ ପେନ ଲାଙ୍ଗଲି ତା ନିଙ୍ଗ ହାଙ୍ଗ ପିକ ଜ ନୀଲି ଲଙ୍ଗ କେ କ୍ରୟ ଲେର ଲ ଆମା ସେ ନୀଲି ଲୁନ୍ ପକଲାଂ ଫିଲ ଲୁନ୍ ପାଙ୍ଗ ରୁ ମାଡ଼ୁ ସୁବେ ନେଚେ ଥାକ ୟାଦା ବାଙ୍ଗ କେ ଚେଙ୍ଗସି ଲ ମାସେ କ୍ଲେମ ପମା ସେ କ୍ଲେମ ଲ ଆଲୁନ୍ ଜି ର ମତା ନାଙ୍ଗଲି ତୁମ ତା ଥେଗଲଙ୍ଗ ପୋ ମେନେ ନୀଲି ନୀଲି ଚେନେଲ ମିଥାଙ୍ଗ ଜୁଙ୍ଗ ଜୁଙ୍ଗ ଚେନେଲ ମାଲୁ ମତେ ନୀଲି ଦୋ ଆନେ ବ୍ୟାନ୍ତା ଡାକ୍ସି ପିଲାବ ଲ ଆଲଙ୍ଗଲି ହେଣ୍ଡା ଚୋର ନାଇ ଆଲଙ୍ଗଲି ନାଙ୍ଗ ଚେରାବ ଦୁନ୍ ପେନ୍ କାଦୁ କବେ ରାଧା ତୁମସେ ତମେ ନିଙ୍ଗ ହାଙ୍ଗ ପିକ ପିକ ଲ ପେନ୍ କାଦୁ କବେ ତୁମ ତା ହିରଜୁମି ଯେ ନାଇ ପିଦୁନ୍ ସାଇଡେ କମେନ୍ କାଦୁ କବେ ପୁସି ତମେ
1: মেট পিক আনলা নাহলে তুম কে ক্লাম্প না সাইজ তামে তাতে এলি তুম আনু তিন সামে চিনি ওই কি মিয়ে তুম কে অং দুম কে ইউটিউব ফেসবুক লবেন কাপড়ে কাপড়ে সোশ্যাল মিডিয়া আলং পেন টাঙ্কা কে লং জিয়ে আওয়ার সাইড ও পুচিনি লাসি নাহলে সামে লহাই আলুন কি লুন পেন লহাই আলুন আলি মেথা কা বন্দা পেন নাহলে সামে টাঙ্কা কে লং অপশন দুলুম
0: নীলি মেথাং ইউং ইউং চ্যানেল ইউটিউব চ্যানেল লং পেন বাং নীলি লং লি পেনাং বসে তামে নীলি নাকি থানু নু ইয়াছে মান্ডেট পয়া সাপ ও ব্যাছে তামে লং এ লং লো নীলি নিংকান ফ বাং দো বোমা দিদি নীলি নিংকান ফ নিংকান প্লিয়াং বং পেন নীলি ফং প্লি নিছে দলাং নীলি কেলং ফং প্লিয়ান কেলং এ লং লো নিংকান নে থম নিংকান প্লিয়াং বং পেন
1: নাং লিলা নিংকান কে থম প্লি কে ক্লামাং বং পেন বাতাই প্লি আন কে নাং লি নাং লি কাছে পাদুক আলি আসাপস কাছে থেক লং অপশন সে নাং লি সামে থান বাচ
0: কালাং কালাং লো
1: লাসি লাদা কে ক্লাম নাং জি মতে আরন আতাং সে তামে দো পট লাসি মা সাপস নাং লি হিন পেন লাদা কে ক্লাম নাং জি আরন সে তামে থান বাচি নি পন থেক জি মা কে
0: লালো লবং সো প্ল্যাটফর্ম নাট পেন থু ইলি তুম তাঙ্কা মহা চেপা লং মানে সাবে চেতামে ইলি তুম চেপা দুগা ফান লং নাং জি পলতে কন্টেন্ট আবং ইলি তুম চেপা দুক সি পেন ক্লেম বে আরনাং পো লা পেন পিজাম জে দেনাং পো ইসি কন্টেন্ট ক্লেম তে ক্লেম বে আরনাং পো লালো কে নাই গে ইয়াতা নাং নিলো ইলি তুম চেপা দুক লতে চুন বো চেতামে ইলি তুম ইনিং হাং লিং পিরিয়ড লবাই চক ছিল এমে থাং কে নাং সট লা পেন এমে থাং জুং জুং আ কন্টেন্ট লাই সি পিনাং পো হে বাং কন্টেন্ট পিয়াম মতে লাই কে আদুগো বেতা চিনি লন লং কে
1: কালা চোর পারল নাহলে থান পাকলার পানপ ওই কিমি বসামে নাহলে নানা বাংকে মাসাপসু নাহলে কেঙ্কাম বাজার দুঞ্চেত আসন ল আফ্রাং লে দুঞ্চেত ল পট লাসি নাহলে ফি নাকি দুন ওই কিমি তুম ফান লুন কিলো না নিংকে হ্যাঁ তুম ফান পুনন কাপড়ে কাপড়ে নিংকে হ্যাঁ তুম ফান সামে নাহলে হিন পেন কসন ল নিংকা পারং দুঞ্জি আবার সাই থান পাচিনি দুঞ্জিকে
0: নন ওই গিমি তোমার নিলি থানাং তুঙ্গে লালো আনো তেনা বাং ফুবাং ফি তোমার যেতামে কে চার্লি পো আসন সাই লং কে মেন মেন কে চুন এট এ লাপেন কে ক্লেম পেন চুন দেট পো আসন গে আবে নাঙলি নয় নীলি নয় সেতামে লাসি কার্জু লাস আহিন বাঙে গে নাং সর পট লাসি নীলি ফান লেন আর্জু তামে নীলি তামে পাক্কে গঞ্জি আনিং পা বব দন আহিন নাথু বাঙ্গে ইলি তুমাং মেসে আনা লঙ্গে পুডুন দে রেছে কেমে লাসি কাদু গবে অ্যাকর্ডিং ইয়ার তুম সেতামে নিঙে চিপা ববাং সাবু ইলি তুম চেখাং চা নেই নিঞ্চি পয়লু দান কে নাং নে লাসি নিশি রে চুঞ্চে তামে মানে সিগে চুঞ্জি মতে লাসি নীলি সে তামে কে দাম তাঙা পর সে তামে পুসন ল নীলি তা মেন মেন গে চুঞ্চে আসন তিন লেখলাম সেটা
1: চুরল নাহলি ওবি কিমি তুম ফাঁসমে নাহলি থান পাকলার পান থেকে পথ তাঁতে বুথ নাহলি ফান আর জুথুলাং নাহলি ন মাতকে লুন লুন বম লতেমা লাসি মোনালি ফ্রাঙা বাংকে লুন কিলো না হিন ননাঙ্কো লুন বম বস্তামে মোনালি ফ্রাঙা বাংকে কাং তন পঞ্জি লপসন নাহলি নিং কামা থা দমা মাতে নাহলি মো মোস্তামে আবার সাইমে সেন পনতে লুন পন বেড়া জি পুসি মাথা পন
0: নীলি লুন জি র নাথু বাঙ্গে আপ্রাম আছে নীলি নিং হাং এক দেড়া পট লাঙ্গে নন বাঙ্গে নীলি কে তেং নি জি লাপেন কে পাবিয়ার দিয়া জি লাপেন লুন লে দিয়া জি বাঙ্গে নীলি নিং হাং হে লাসি নন কে বাং জিলাং পরান জেতা মে নীলি উন আন কে বরি পন বম জি লাপেন লুন পন বম জি লাপেন পারেং বেয়ার জি নীলি দো টিক বাঙ্গে
1: মিট পিক আলা নালি কামা থা পন কে পুথত আর জি চলাং ইলি তুম চিনি লুন কি লুন পুনন কে কান পুনন আজারা সাইজ তামে ইলি তুম এ অক মতে হেল্প পেন কাচেরা প্লাং দো লাসি লুন কি লুন পেন কোসন ল নালি মা থাকে
0: লুন কিলো নাথু পেন আবং এগে প্রাণ হেন দায় লাবাং কে খালি ইলি তুম লুন কি লুন পেন ইনিং আর অই ও হচ্ছে তামে লুন লুন পেন ইনিং আর রং দেট লাপুসন দাদু লাপেন ইনিং কে অইহুদ অই লুট লাপু দাদু লুন ন বাং কে লাসি আসাপ নিলিহীন পেন বাং কে লালো এগে প্রাণ হেন দায় পু লাপু সোভান মাঙে খালি পুদামলো পুলতে ইলি তুম ননসন আর লিঙ্ক অং জির পো জির পি পেন ইনিং চেপা রং হচ্ছে তামে ইলি তুম লুন পেন তামে আনিং অই ও অমুনে ফানছে তামে ইলি তুম পাথুর প্লুট লুন যা কং আন্দো আনিং পরং থাই লাপেন হা নিং অ আবাং ফুছে তামে আকো ইলি তুম ইয়ং যে আকো নিং পয়ন থুলু জিবে দেখো নিং অয়লুন জং সি লুনুন রং বলতে লাগা নিং অয়লুত পোলা সি লাবাংকে ইলি তুম মাথা বেনসি ইলি তুম লাবাংকে ক্লেম নাং পহে সি তামে লুন গিলুন বেন ইয়ক এপ্রান হেন যাই হুবা লাই কালি লালো আলুন লুন লুন নি পুছে তামে ইলি তুম দো হে ইসি লিমিট পেন লুন

0: thắng thế mà sẽ giống si là pu tâm hang băng ta đất là băng cái là anh mang cái nắng ní hè ta mẹ yêu anh nó đây của anh mang cái kali
1: Kala. Ili tum kachin ki jathana bang ke pen anchin ki jathan pon long lo la pen kachin ki ke le dam des ta me do pik lang ta hai poi phe sa me ili tum phan apor e ka thik pi do ko ko pot no na bang ke apor ke chok lo la son sin ili thek long la si mo ke bang jilang ni le an so se ili tum o wiki mi phan ko son si mesen abi di la pen war sai ki pi dun ji ma la hai sta me puthot mo ke bang jilang ni le ching ki pon thula na tang te pi ni ili tum kachin ki jathana bang ke la pan le ripon iklo na
0: chorola nilian benjeta me kadugobe agaspani dipu রেডিও নংকার যোজনা বং পুবং ফিতম আনতে তামে লাপেন লাদাক আগাসবানি দিফু লাবাং সো রেডিও আলং কে ক্লেম বং পুবং ফি মতে আতিম ধনতে তামে নিলফান চপা পট লাসে নিলিলাম থে পন নিয়ে বেন সিং টনে কক পো কার্ডম
1: কোরবাং থুল নাংলি লাপসন থান পাচিনি পন থেকে পট লাপেন নাংলি ফান সামে চুরল নাংলি সনসুরিয়া সাইলে দু সামে সাইচে ওপেন দাক ওয়াং বেন আসন সনালাম থে নাংলি কায়া লামো লাপেন লুন কি লুন আহিন আসাই আনস তামে নাংলি থান পাকলার পন পট তাংতে পিনি লিতু মচিং কি জেথান কে লাপন লে রিপ ইগলনা কার্ডম
0: কার্ডম
2: লাপন পন লতু ওবে আজা মেক আং দেঙ্গালং এনুত কিথুরমি আলনসেপো বীরসং ইংহি লাপেন হুটবাং পান্ডাতের তুমং বং ছুচিপুত আর জে লংটং ল ওবে আজা মেক আং দেঙ্কে লাপন ছে কংটনিক ল লাকে আকাশবাণী দীপু কেনং সট কাপাচে নিয়া লামজের আর জেকথা নাংলে তুমজংসি কাচনিং রি আলঞ্জের আর জয়িং তুম পুলোতে আলম বিলম মজায় মেঘা লংলে হোয়াটসঅ্যাপ নাংল ইগনন হোয়াটসঅ্যাপ আর নম্বর লাকি সিরকেপ ফ্লি থ্রক সি থ্রক নেরকেপ নেরকেপ ফাইভ এ ফাইভ এ নেরকেপ ফ পুথত আর জুথা সিরকেপ ফ্লি থ্রক সি থ্রক নেরকেপ নেরকেপ ফাইভ এ ফাইভ এ নেরকেপ ফ হোয়াটসঅ্যাপ লংকে টক নাং জি কেলা পোহেল যাই মেক আমেন আলম বিলম কুমার সি কিলুন মা লুনসে পো লুনসে পি আমেন আলুন আলাম থে আসাপসু টক নাং জি লবাং সফি কার্যুকাং তুং আতুম কেদু আদিম মাতে আরং আমেন লাপেন কার্যুকাং তুং আতুম আমেন টক নাং জি আলম বিলম আজ মেকে ইরুয়ে লং বাতাহিনী সি রড পার্জু চট লাকে বমকুরুয়ানি আদাব পরফাইনের কেউরামিনি থংকেবা পর লাপেন আজু পরফাই সির কেউরামিনি থংকেবা পর কেনাং সট কাপছেনি আলামজির কে লাপানি চল লাকে আকাশবাণী ডিফু নালে তুমজাই মে কার্য লং বম লাকে এফ এম বেন লংপেন মে ঘরস ফারই সিরাতক বড় সির কেপ নিউজ অন এ আর এপ লাপেন তে রেস এভ লংপেন রেডিও নাঙ্গার জুদুন কাছি হনারাত আদুন থুদাম থইল নাং লুনচেতু আংদেং কার্বি লুনচেতু আংদেং আলং নালতুম আসন সনালুন আর জলং ইজি কেচেং সি আলুন আর জৈথা স্যামসন ইং টি লাপেন আরিয়া সাং হুম কিলুন আলুন আলুন আলাম থে লুন রাব রাব নাং আর জৈসে নাং লাবংসো আলুন

দেল্লি বেন কাবাচাটাক সমাচার প্রভাত লাপেন পরফাইনার ক্যামেরামিন ক্রেপ হপেন দেল্লি বেন কাবাচাটাক ইন্ডিয়া সালাম পেন বীরতা আর্জলং ইকবা।

লাকে আকাশবাণী দীপু দামথৈল নাম কার্বি লামার জানা লোন আংদেন লবং সংদেন লংকে চেংসিয়া লোন আরজিকা আহির লামার জানা লোন কেলোনা বাং মিরমিলি রংপেপি আলোনা লামথে বীরতা কেলংনি মালিন আনিংয়ে তদাংটার জেসে নাং লবংসৌ আলোন

লাপোয়ানা পোনালতো লেখা লামার জানালুন জিতেন তে রংলা প্যান মিরমিলি রংপে পিয়া তুম কিলু নালুন আর জে লং টাংল কার্বি লামার জানালুন আং ডেঙ্গলং আদুন ছুয়ালুন আর জেঠা লেখা লামার জানালুন কিলু না বাং প্রেম তেরাং আলু নালাম থে লাবাংসো আপির বি তো তাং তে আর জেঠা লাবাংসো আলুন

কার্বি লামার জানাল আং দেখি লাপানি কাকটনিল ন স্টুডিও ঘুরে পর পরফাই সের ক্যাপ্টেন জি দক দক লুম গুহাটি পেন কাবাই চাক পুয়ার আঞ্চলিক বাতরি আর্জেক লংপু

0: বহম স্কুল হাই হুই আনতা আলাংলি সি সেং পনলু জয়সিং দলৈ তেরং আলাংলি কেক্লেম কেদাম আকাম লংদাম লুটে কার্বি আংলং পিনাং আন আদিম কে কেক্লেম আমো আংথেক পিনি আনতা ক্লারডাকসি দোলাং লাপেন লাসো আচক পিনি কচারলি আওয়ার সাই লাপেন ধরম আপুথাক চেরক টক দোপনলু
1: লাপনা পনাতম জয়সিং দলই কাইলাম পথাক আর জয় লংটাং আদন্থু পথত কাজিরহাং পি আপুথাক আর জয় সেনা হেবালি ইংটিপি পেন কেথান থুলেথ আর জয় সেনা কাজিরহাং পি আকাইলাম পথাক লামজির
0: কাজির রংহাংপি কাজির রংহাংপি ইনুত আরনাম আজাকং কেলং আবাংফি পুসি কার্বি আফুরকিমো মাতে ওভেলির আলং দো আলাংলি সারবরা আমেন কে হক রংহাং লাপেন আসারপি আমেন কে বং এ তেরনপি আলাংলি কাজির রংহাংপি আইক আমেন কে খয় রংহাং লাপেন আবং আমেন কে কাদিং রংহাংপি আসার বুড়া হক রংহাং আপ্রাংকে চোমাং আলং রি আদুং বিথি আর লকপু আদিম সি কেদো হালাসো আহুত চোমাং আতুম কার্বি আরং রন চংহু কেবাং আহুত হক রংহাং আপো আপাই আইক আবং লাপেন আংজির আতুম আফান আন তা পাথি ক্যাং এট হালাসো আহুত হক রংহাং আর তা কে নিংকান ক্রেকেথম আনবেলা লাসো রন চংহু কিবাং পেন কার্বি আতুম চুমাং আরি দেং পেন পিনাং আন আবাং ফু আতুম আপ্রান দামনাংলু চোমাং আতুম কার্বি আফান কাচেনেক কাহোলু কাচিচাক উন ই অংসি পিনাং আন আকার্বি আতুম হালাদাক পেন হেলোউইং আদিম আন নাংকাতলু লাকে নন কাজিরঙা আহাওয়ার আরলু তোয়ার কেথম পু আদিম হেনলু আলাং লিতুম তোয়ার কে থমপু আদিম রং নাং চকিম লো লাপেন হা লাদাকসি দো পাথির লো হা লাসো আহুত হক রংহাং তা নাং কাত দুঞ্জুইলো আফি আন কে হক রংহাং তা দাক কাজিরঙা আহাওয়ার মালমসি থেদিং পেন পারিসোলো লাসন সি আর্নিসি বং এ তেরন পি পেন চেপাচর সি ওসোমার চপাথেলো লাপেন আহেম আরিত চেপাং চলু আর নিশি কাজের রং হাংপি আপি আপো পেন কাচে বহং আমাত হেম পেন কাজুই বাংস আহুত কাজের রং হাংপি আর তা নিংকান ক্রেট্রক্সি আনসি দোলাং কাজের রং হাংপি আহেম পেন কাজুই আমাত নামপি নামদর আজো ইনুয়েট সি দামতাপ দামফ্রু কাংচির কালাং ইক ঠেক টিকলু লাপুসন দামতাপ দামফ্রু আহুত লাংরয় থেক লং লক্সি লং কি জুন দামজি আফান লংরয় আদুং আন পালে দামলু লং জুন দেট পেন ইলং আদিম তৎলুনসি কাফেরে চিরু কচার নাপ আরেলু লসন আপর আহুত আরনাম আসুপি আতুম সিনিং আংসং পেন কাই আরনি আসন লংরয় লং কাচিংলুজি আফান পিরথি নাংকিসুন নাংকিসুন আহুত লংরয় আকুং কাজির রং হাংপি তৎলুন সি কাচিরু চারনাম আরেত থেকলংলু আরনাম আসুপি আতুম কাজির রংহাংপি আদুং আন দাম সি কপি আথে কেদো সি লান আনামপি নামদর আংবং লে কাচিরু আরেত লো মাপু লাপেন কোমাত আও সো মাপু আরজুলু নিপাই নিপো পেন কাচিবহং আমাত হেমপেন নাংকাত জুই পুসি চেথাক দুনলু আর জে কেমে ইংহন মে মে লাপেন জিনসো অং আমাত আরনাম পি আসো পি আতুম কাজির রংহাং পি আফান আবাং কেরেং আমাত সিনিং আংসং পন্ডেরলু লাসন সি আলাংলি কে সিনিং আংসং আরনাম আতুম আলং দোদুন সি থে ডিং দুনলো সিনিং আংসং কে দোদুন এসেক কে ক্লেম কে দাম কে লুন কে কান কে ফির কে থাক হেই হুই আন্তা চার্লি দুন এটলু।

লাপানা পানালতম বাড়ি রং ফারপি কিলো নালন আর জি লং টাংলো নিহা আং নিতরা লং কিন্তু ইংলং আসো আখাই আলুন আং ডেং লং আদুন আলুন আর জৈথা বি কে মোহন ঠাকুরিয়া লাপেন জনতি বড়ো আতুম কিলো নালন আলুন আলাম থে আং জেবুলা

0: আমি কুলাট লাপুসন কাচুবি তিটি তাংতে নংলি কুলাট কাচুবি লং কাপ্রে কা খায় তুম নং হুমরি ইগলমা লালাংলি তুম নংলি ফান কুপিয়া কেরো পাজেরি কেতুন গে ডাঙহিন
1: কুলাট কে নিলি গে নন মাত কে হং বলতে লা সামওয়াট হেমো পেনলে পুবমা ফেস্টিভেল হেদি লা ট্রাইবাল কনক্লেভ পুসিব পুলাফান লাদাক লা তুম লা নিফো প্রোগ্রাম লং কে ফাইভ ডেজ সেম একটিভিটি কে আরনিসি নং ফান নং পিপো কুকিং এক্সপিরিয়েন্স লা বলতে তে গেস হাং পো গেস থেং নু তুনু নং পো পাকলাং নং পো লা সোলুহি ফান হেদি লা পেন্ডেট কে নেক্সট আর্নি বং কে কুলাট কি বিয়ার সাই নং পিপো আর্নি বং সি কাপ্রে কাপ্রে লো লা সি হদাক নিলি কি বিদুন লং তেং হেদি

কারণ নিলি জন্য রহং বীরতা জুথা কেবাং জিনিকান কেব অপর চেক আনাম বাটপন উজি পুসি মিনিস্টার কেহ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পেন লাথি পাচিনি র চেক কাতে কে কাং হয় আতুম লাসু আলি লংবট পপুটা আলং লিলামথি পাচিনি থুল গুয়াহাটি সাতি রাধিকা শান্তি উদয়ন আলং চেক পেন কাসলাম সাইকেল কিমি কেবেক কেলাং আমে অলংসি মিনিস্টার কে হয় লাসু আলামথি নিজিল লাসু চেক পেন কাসলাম আসাইগেল জংসি কেদাম কেবাং আফান মেসিয়ান পুলোতে স্টেট গভর্নমেন্ট পেন আনসুসে কাসেলাম পন্থুজি আফান টাঙ্কা খরচ পন্থু পপুটা মিনিস্টার কে হয় পেনলামথি পাচিনি থুল চেক পেনশন ফারনের কেব আহর মুহর্তার সেলামে টাইলস মতে হেম আক্লং কিদেন ই ইসি কাংটাংক্লং মেথানল ইথানল আংসং কপংজার ই আজাতন আজাংথু হৈ হুইথা সেলামে চেক আসম সটবেন আকিমি বেহা বেপার আবারসাই বরেঙা হয় লাপেন হেমতু নিশি কচুপারেঙা তোয়ার লংপ চেক পেন কাসেলামা সাইগিল মিনিট ফো চার্জ লোটে কিলোমিটার ফ কেব আজাক কাহিলো ওয়েগমে বোরিও অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড পেন্সি লসুয়া সাইকেল আফান সার্টিফাই মতে কেমে কিচক আংথেক পিপনল পুথা মিনিস্টার কে হয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পেন লামথি পাচিনিল শিলচর মিউনিসিপাল কর্পোরেশন ইলেকশন কচিপতি টুদা ফোর ফাই থ্রক সি রামিনিথম কেব অপর পেন ভোট কিচক আচাই চেংপনল আর নিতিলে পরফাই ফ্লি আপর আনভুত কিজক কাপিজুচি ওয়ার্ড আং হয় ফ্লি কেবরাহিনী আফান কাদোকাবে বাং ফারু ইসি রাথম কেবরাকে থম কান্ডিডেট আতুম কেলি কচিপাতি দুল বিজেপি রাজচারি আসং পেনকে ইং হয় হিনী কেলি চিপাতি দেপিন বেসি চিপাহাই পনতাংল নিলিতুম শিলচর আফেরাঙ্গি পেন লামথি নাঙ্গাপাচিনি কে লং ফারুকে থমরা কে থম পোলিং স্টেশন লংটা ইং সামজিন পেনসে বুথ জগপনল লাপুয়ানা স্টেট ইলেকশন কমিশন পেনটা পিনি পোলিং স্টেশন পেন কাহিলো মিটার ফারুসিয়া জাক আংবং পোস্টার ব্যানার মাইক্রোফোন হে হুই কেতার কে অট আসাই কিখাং পাদুল বুথ কে জগ আতুম কেদাম কেবাং আগারি আনপার আকাপ্রেক আগারি টা কিখাং পাদুল নগং লোকসভা কনস্টিটুয়েন্সি বাই ইলেকশন কচিপতি আফান রাজচারি আসং আতুম ভোট কেরেক আসাই দেংপল নন কেখেবম বিজেপি আসং পেন্টা ভোট কিজক আজাকং কেলং টাং আতুম কাপিক্রয় পেন ভোট কিজক জি আফান ব্রেকজাম আলং রেলি পাদুপনল মিনিস্টারকে হয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পেন্টা পাতুমি মেধাং আসং ক্যান্ডিডেট দেবাশিষ শর্মা আফান ভোট কেরেক পি আমে পাদুদামল নগং আর সোপিয়ারলু কিডু পানীগাঁও চারিয়ালি দাউসন স্কুল কাপাথুয়া ক্লাম ডিহিং এম এল এ কনস্টিটুয়েন্সি আর লু বিশামারি হায়ার সেকেন্ডারি কাপাথুয়া আক্লাম লাপেন দক্ষিণপাট হায়ার সেকেন্ডারি কাপাথুয়া ক্লাম লং থম আদিমাল মিনিস্টার কে হয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পেন্টা ভোট কেরেক বি আমাই ইংনি দামল মিনিস্টার কিশোর মহন্ত পিয়ুষ হাজরিকা

0: pua lamthi la se sar lamthi pulo kiding apar kangthun pinil asar lamthi ke panchodiglo
1: Duma ke e oge pranaphan henu pu alanthe duma ahoma long ke tok ilitum kaddo kaveta theklong hurlo. Monta muniratum non puta duma mongbom chobom lapen duma saini pen henotsi chobom lang. Ok pranche pe mesenji pulo tangte duma ason an pen che pahelo nanji. Duma ke mong ke cho lapen kahenot pen ing phor elang joy ing huar lo e hambia long ta ক্যান্সার কে সুলং থে দুমা কে মং আমি হি দুমা কে মং মে আতুমা ফান কার উট পেন আজয়নে এ অক এ প্রাণ হেনো ই ডাকছে লাসি হি থি কুলাত মোটর কারিয়ার লো লাপেন মুনিত কাচিং লুম আলং দুমা মং মে দেট নাইজে ওসো কাচো পাথে আসার পি মারা তুমা ফান দুমা পাচো ছে দেট নাইজে লাপেন মং মে দেট নাইজে কেমেস কৃপিয়া কাবেদেত আও সোমার তোমা ফান দুমা পাচ্চো লাপেন পামং লংলে নাইজে নেইচি বি একটা ইলিলে দুমা আফান কেচো কালি বন্তা দুমা সি এফান এ কেচো ইলিলে বিড়ি সিগারেট আফান কাংসিপ কালি বিড়ি সিগারেট সি এফান এ কাংসিপ দুমা আচু মাফানলে ইলি মে কাপেচো কালি বন্তা দুমা সি এফান মে এ কাপেচো
0: লাকে আকাশবাণী গুহাটি মহাবহু আদুন্থু পেনাপ কালবি জাই মেঘ লংপেন কপি টি সিরত পালজু হিমা পিনি পেন চিথান মেঘ সিনা পেনাপ ফ্রিয়া চেকলু নিফাই ফ্লি ভংকুরু অর্ডি কার্বি জাই মেঘ লংপেন ফ্রাংসি বীরতার জুলং ইয়ে বীরতার জুলং দে ফি সারলামথি আং দেং লংপেন পিনিয়া সারলামথি পু আর জুলং ইয়ে সারলামথি আর জুলং দে ফি ওরেঙা বীরতা আর জুলং ইয়ে ওরেঙা বীরতার জিলং দেদফি পেনাকে বহম কুরুয়ার নি পোচে আং ডেং চারি বাং নিং কে হাঙা লুঞ্জি রং ডেং লং প্যান আসন্তনা লুঞ্জি রড পারজু পনিকে পেনাব কার বিয়ে যায় মেঘ লং প্যান কপি পিসি রড পারজু হিমা কে লান বে দিকল লাকে আকাশবাণী গুহাটি মহাবহু আদন্থু লুনাং ডেং লং প্যান মধুরাম তেরন কিলুন আলুন আলুনা লামথি পাতবি নেমা টাংটার যুগ সঙ্গ মধুরাম তেরন পেনকিলুন লবাংসর নুচির

বড় লুন বারে মজামে গেলাম পেনা ডুন্ঠু না তুম গার্জু লং জিলাকে ফলমটি বাগলা রিকেলুন দাখলাই যাই ফ্রাকরিং ফুল বাঁচালু না তুম আর্জু এগলাম পো তাঁতে আর্জু এগছে না।

0: lake akaspani dipu non adun tuna tum krajulong ji jame lake lamjer lamjer jame long pen rangsina timung pen kethan rain water harvesting apotak tangte arduixena
1: arvi alang kapang pen rain water harvesting abuthale chithan pon iluna ইলি তুম কে দোয়া লংরি আলংকে জাসেমেত বারলা আপর সি আরবি কে জাং কাংলুম লাসনা পর আহুট ইলি তুম আরবি কে জাং আট লাং প্যান আফিক এনজি আসন সনা ফান চিসিক পনমে পুদম লনাং ইলি তুম কে দো আরং সুপি আলং তামে আর নিবাং পিরথে মুনিদা ফাই নাং কি বাদ আসন থাক থাকসি রং সুপি আরলো মুনিদা ফাই নাং বাদ বমলো লাপুনাত আর মু নাকি বাদ প্যান কে নাং জি আসন তামে নাং বাদ বমলো লাসুয়াং বং ইলি তুম জু পাদাব কেনাং সর নাই লাকে লাং হেনল চুচি জুঞ্জি আফ্রাং সিতামি ইলি তুম লাং আবাংকে কেনাং সত ছিনাম রং রূপ আলংতা আর বি কেজাং আলাং কিদুদুন পেন কপাং পেন আবার সাই কে এন জি আপুথাক পাচি থাং লোতে মুনি রাতুম লাং কাদুরি পেন কে জগ দুজি আর বি আলাং কে আকি জয় পেন সি কেলং আনাম নাংনি লাসি স্কুল আলং কমিউনিটি আচাতায় আলং হসপিটাল আলং কারদম আহেম আলং সাইকি ক্লেম আহেম মতে অফিস আলং রিত কি এন আলং আনতা সেলাম লোতে আর বি আলং আবার সাই চু এন মি মো অফি লং কে নাং জি আহুত কি এন জি আফান আর বি কেজাং আলং পাং পেন দু নাং জি আর বি আলং কপাং পেন আক্রং পেন পেনাং আন আলি কেলং পন লাকে আলি লং কপাং পেন কি জুন জি লাপেন কাপ্রে কে নাং জি আফানতা এলিতুম আর বি আলং এন মি লংলি কি কন কপাজুম আর বি আলং কিদু পাং পেন দুন লোতে হেম আং তানা লং লাংবুং জুমপো লাপেন লংলর কিপন আসাং কি লংলি কিকন খাংপো আকলং আলং কাপা চিপ্লেং আর বি আলং কিদু দুন পেন লংলি আকলং আলং পুথত পাচিপ্লেং উঞ্জি লাং কাংহন আর বি আলং কিদু পাং পেন দুন লোতে মেনা কিজুন লাপেন কাপ্রেক আবার সাই আফান এন লংপো আনপার তা রংসুপি আংকাং মিউনিসিপাল পেন কিপি আলাং কি এন জুমপো লংলর জুমপো আর বি আলাং দুদুন এটলোতে দং লাপেন লংলর কিলি আলাং জুমপো লাসনসি লাং কি থে লাপেন লংলি কাংসির জুমপো কাপ্রেক আলং তা এন পনমে আর বি কি দুদুন তাং আলাং বারপি কি দো কাতি কি লাপেন পিরি কি চক হে হুই আফান তা এনমে লাং আনাম কি থান আর বি কি দুদুন তাং আলাং কে এন আলি কে লাং কি মে কে এন আনাম পাজুমপো মিনা চিদরপ্লুপ আর বি আলাং কি দুদুন পেন নিংক্রিং নিংথি আহুত লাং কি দুরে আফানতা চেপা দরুঞ্জি মিউনিসিপাল আফান আর দি পাজুম লাংবুং লংলর আলাং কি লিতাপ পানা হক হে পিন পেন আর বি আলাং দুদুন লোতে মিউনিসিপাল পেন লাং কি পি কিরণ কেপাচিতাং আর দি জুমপো আকেলি আলি লাং কিমি আর বি কি দু দুনতাং আলাং কে ইংথির জির মিউনিসিপাল পেন কি পি আলাং কে লাং আংকি কপাথি আফান দোয়াই কপাং উই দুকক তাহাই লাং কে সানা জাকং কে পাজুম আর বি আলাং দু দুন লোতে কাপ্রে কি পি আফান লাং কে সান কে আপ আজাকং জুমপো মেনা কাচি পাদর আর বি আলাং কি দু দুন কে মেনা আফান লাং কাইকে কাচি পাদর লাপেন মিউনিসিপাল আফান চত্তন জকলত মির লাপেন হান লাং কি চর মির লাপেন হেম হান বিরি লাং কি চর আফান আর বি আলাং এন মিজি আর বি আলাং কি দুদুন আক্রং আর বি আলাং কি দুদুন লাপেন
0: লাপন অপর্ণা নাতুম লাম জে রাজামেক আর জে লং টাংলো লাকে আকাশপানি দীপু নন আদুন টু নালাতুম কার্জুডংজি আজাই মেঘ নাকি কিষাণবাণী আজাই মেঘ কিষাণবাণী আজাই মেঘ আসাম।

আদিন টিউন আলতম কার্জুদং ইলাকে মহাম্মদ রফি কিলুন কাল চালে হাম ফিরা বলে মাসালুন আলতম আর্জুয়েক লং পতাংতে আর্জুয়েক সেনা।

লাকি আকাশবাণী দিফু জয় মেঘে বাং বমলা কে এফ এম বেন লং ফেন মেঘা হার ফারুই সিরা তো বড় সর কেবলা পেন নিউজ অন এয়ার এফ লং ফেটা মেনা নাতুম আর জু লং ইচি নন দুন থু নাম তুম কার জু লং জি লাকে ডেট লং রি চিং হন আলুন আজাই মেঘ লবাং সজা মেঘ লপেন আর ফ্রাং সি নাম তুম কার জু লং জি লাকে দিফু মান জা কে সে তুম কেলুন পি নিচে সং লো নাং পিন পো নং বে দোয়ান পলবাং সলুন তাংতে আর জু ইসে নাং

লাফন অপর্ণা নিতুম ডেড লং রিচিং হরালো নজায় মেঘলং পেনাচন সোনালু নাম আর ড্রিগ লং টানলো লাকে আকাশ পানি দিফু নন দুন্থু নালেতুম কং চি লাকে আসামিস আলুন আজায় মেঘ আসামিস আলু নজায় মেঘলং পেনা প্রাংসি নাতুম কার্জুলং চি লাকে নামিতা ভাচারিয়া কিলুন হুন মুর ঘমতি আই পুলবাং সালু নাম আর ড্রিগ লং পো টাংটে আর ড্রিগ সেনা

আসামিছিলাম মেকপেন কাপাদুসি না তুম কার্জুডংজিলাকে প্রার্থনা গগৈ কিলুন টু পা টু পিপল বাঁসালু না তুম আর্জুয়িক লং পোতাংতে আর্জুয়িক সেনা।

আদুন্থু নানতম কার্জুলং জিনাকে সুপুনর পহে পহে পল বাংসালন জুমিনগার কিলন নাতুম আর্জুয়িক লং পতাংতে আর্জুয়িক সেনা।

কার্বি আংলং আলং, বার্লা আরবি কেজাঙা হুট, বুসিক আছি ক্লো পেন, চিটি আছি ক্লো আন, লাকি জুন টু সেপ্টেম্বর, লাং পেন কাছলং আকি সো আফাই বাত পিক পিক, ইন্ডিয়া আডেট আর লো, লাং পেন কাছলং আকি সো কেথমরা টকবর ট্রক্সি আক্রোর, লাকে 3.7 ক্রোর আমুনিত আফাই লাসো আকে সো লং, লাপেন লাসো আকে সো সুরি সুরি আমুনিত আতুমা প্রাণ দামনাং, জাসেমেট কে আর্তা নিঙ্কান ফো পেন কিজুম আও সোমার আতুম, আসাম আর লো লকতা বার্লা আরবি কিজাং আহুত ডায়রিয়া মাতে পকেদাম টাইফয়েড কলেরা লাপেন হেপাটাইটিস এ লাপেন ই আকে সো কাছলং আতুম দো ও, লাং কিথে আহুত কাসা উর আহরমু কি জুন আলাং পেন ছিংবুই লংলোতে কেসো কাছলং আফাই বাত পিক পিক, কার্বি আংলং ইংলং আজো রং কেসেং হেলোউইং উইং আদিম কে কিজুন আলাং কেলং কে সুংখ্রুং, কেদাম তাং পেনাং আন আনিংকান আংবং ইলিতুম আদিস্ট্রিক আর লো জাপানিজ এনকেফেলাইটিস আকে সো লাপেন ম্যালেরিয়া আকে সো কাছলং আফাই বাত পিক আনলো, লাচতাকালি ডায়রিয়া লাপেন জন্ডিস আকে সোতা কাংথির থে আলাং কি জুন আজয় নিল, কাংথির থে আলাং কি জুন পেন কেফো মেমে নাই আতুমকে আর্তা নিঙ্কান ফো পেন কি জুম আও সোমার আতুম, ডায়রিয়া জয়নি আবাং আরলো কেদো নাংঝি আলাং পেনাং দাম্পো আকে সার আতুম চলংলক তে কেমেজি আফান আপর নাং পিকঝি, আরেং আং সেইসে আসার পি মার আতুম আসার পি লাপেন আপো কালো কেদো আও সো বাংহিনী আফান্তা ফেরে মেমেলো, আজির ডিংক্লুই পেন কায়া মাত আকে সো কাছলং আতুম বিসারালাম ডায়াবেটিস লাপেন লিভার আকে সো, লাং কেথে পেন কে ফোনাং আতুম কিজুন আলাং কাবে আজয়নে, লাং পেন কাছলং আকে সো চলং লোতে এবাং কুপি ল কে মানপ, ভিব্রিও কলেরা কালিতে ই কলাই আ ব্যাকটেরিয়া পেন নিতুম ডায়রিয়া মাতে এপক কেদাম লংপো, লাসো কে সো কে এফেক আলংসি উন্দামজি আনকে এবাং আরলো কেদো নাংজি আলাং পানাহক পো, সালমোনেলা টাইফয়েডটা লাসঞ্জাত ল ব্যাকটেরিয়া ল, লাসো আ ব্যাকটেরিয়ালে লাং পেন ছিংবুইলোতে টাইফয়েড আকে সো লংপো আনকে ইফু সোপো, হেপাটাইটিস এ লাপেন ই আকে সোতা চলংলক তে লিভার হেংনোপো আনকে জন্ডিস লংপো, কাফেরি মেমে নাই আলাম কে লাপু হেলো এবাং আলং কেদো নাংজি আলাং নাহক পো, এবাং আরলো কেদো চেথে আপি মাতিন তুম অর্গেনস পানাহক পো, লাপেন কেসো আপি পেন কাছেসং আজাকং পাংডুকওক পো, লাং পেন কাছলং আকে সো আংথেক কে প্রেকজাম তাথেক, সেতা কচেরি নাংজি লাপেন চেরক টক নাংজি কে লাহাই হাই আংথেকলো, পকেদাম লাপেন নিংকেবাং ফুকিসো কেতান লাপেন এপকচকর এমেক লাপেন এরেং কে এড যাই, আজাকং কাবে ফু কার্টিং কালিতে ফু কার্টিং পেন কে ক্রেপ, কাফেরি মেমে আংথেক লাপেন হসপিটাল আলং কেপন পেন সেকেলাং নাংজি, জংসি নিংকেবাং ছিমিটমি পিন পুলোতে জংসি বারপি দাম লেমডেট জংসি ইংটুর পেন ইংহো ক্রেংসি মেখ্রি আবে এমেক চিলুত এট ফিংতা আসাবেট, জংসি বারপি কেদা মাহুত ভিতা দুনলোতে ফু কেসোতা হামহে দেটে, লাসন সোন আহুতকে প্রাবজিন পেন তেবকহেট সেকেলাং আদিম কালিতে ডিফু মেডিকেল কলেজ এন্ড হসপিটাল আলং পন্নাংজি, হেম হংথু আলং লে কাছেলাং সে কাছেলাং ডক্টর আলং পন্তং থেকথে আকো, টংসেকট পেন হেম হংথু আলংতা এপ্রান চেপেজকজি আফান ক্লেম পাংছেংমি, ও আর এস মাতে ওরাল রিহাইড্রেশন সলিউশন পু পাউডার লং লং, লাসো পাউডার নিতুম জুনতামে লা কাংথির সেট আলাং এক লিটার আলাং লং লাসো ও আর এস আ পাউডার পাংবুই পে নিতুম পাজুন তামি কেসু অতুম ফান, লা পাজুন নোতে নিতুম এবাং পেন কো আনা লাং সি কিনা হকমা
इनकी कोआन इलेक्ट्रोलाइट सी कना होकमा

0: lapanopona letum. Asami seduna jamai lopen nason sonon luna letum arri long tang lo. Laki akas pani dipu. Nona dun tu na tum karju dongji laki. Ok prana jamai long pen doctor Jennifer rohang pi pen. Lang pen kachulong akiso lam te potak. Lam jir kitana letum arri long potang te arri sina.
1: Prangsi kadokavi atumaphan kardom nili kaning jiji ke adontina phan isi kenang sot alam jasemet ke arvi kijang abotora hut lake langpen kacholong akiso english alam pen pudamlote waterborne diseases ili tum chini ekayang bong kering jia phan langke kenang sot thepik bon seta lasu alang ajongsi ইংথির ঠে পুলোতে কেসো চলংজি লাপেন তান অংতে এপ্রানসি কেদামজি আসাম আংকাং আরলো জাসেমেটকে

0: papling thupo. Jong si hemalong ORS awe pulote. Samu so trok. Sini lapen samu so ebeng inti. Liter isi kang tirjir lapen parklok tang alang. Along pangvui si junang po. Inkini tumla an kisemara hut la an alang doma tidi lata pajuntami. Kalite limu alang inki narikol mate dap alang ta pajun nangji. Osomara tuma phanki kichu ason pibom nangji. La pen chuun ason si pi nangji. Sang nangji kichu ahormuta ang tan along kejor la pen kinem uike chipahelo nangji. Seta ili tum ning chibi nangji. La hem hong tu along keche langke tongsekot apanchot. Doktor apan chipiklang vek nangji. Jong si ke me ang thek awete. La suwa ke suwa phan ke khang atowar. La suwa ke su ka chipe meji atowar ke khang henlo ke menai. La si joy ke ili tum ke klem nangji ke. Kang thir set alang ki jun. Ki jun alang kai ta minit kep an peso nangji. Kalite chlorine tablet en nangji. Kang thir set adim si ki jun alang pang pen nangji. Adipta do nangji, lapen, iri pen chipuwok vedet nangji. Barpidam eda pi, sabun pen iri char sampe me nangji. Barla arve ki janga hot kitun tanga son si cho nangji. Kelep tang athesere lapen ake vai pen ke cho ahan parvo mate salad abangke cho chedet nangji. Cho ji pusita me kang thirset alang pen thesere mate কিচো আহান পারবো চাম্পামে সি চো নাংজি বিথে বিথা বারপি দাম দে সি বারপি কে দো আহেম মাতে টয়লেট আলং সি বারপি দো নাংজি কে বারপি দোতং এট কে সাবুন পেন ইরি চার সামবেক নাংজি লাংকে থে আলাং পেন ছোটুন ছোডাং দে দেট নাংজি লা পেন জুনজে দেট নাংজি লাসো আলাং কে তের কে লাং পেন কাছলং আকে সো কো আন ফেরে মে মে মা পুইলি তুম লাংদাম সিনাং 2025 aningkan jakhong july achiklo asamarlo 274 japanese encephalitis akeso aphai dolo lapen 59 an ke apranta damnanglo inkini tum karbi anglonglong chelang damlo pute 20 akeso laso japanese encephalitis longloklo 2025 aningkan thot la vosik june achiklo guwahati medical college and hospital along bang থমকেপ রাহিনি জাপানিজ এনকেফেলাইটিস আকিসো সে ছেলাং আফান বাংলো লাসংবং পেন বাংফ্রি কে আপ্রাণ দাম নাংলো আকি অংকি ওসোমারাতুম আনিংকানবাং তা জাখং আচিখলো মাতে জুলাই পেন পাই পাই চিখলো অগসান আংবং ডাইরিয়া লা পেন হেপাটাইটিস আকিসো আফাই বাদ পে লাকি রিপোর্ট আলং সিডোলো ডেট আদাং থিপি তা বারলা আলাং কেথে আফিজং লোতে হসপিটাল কে দাম চিং প্রম পিক পিক লা পেন লাং দাম লোতে কার্বি আংলং হেলো লাহাই আকে সো কে অং নাই কে লাসি হামফাং পেনসি কে খাংজি আসাই ডেং পনাং পো জিরপো জিরপি আতুম কোপাই কে মে কার্বি আংলং আরলো লাং পি লাং রয় সো দো সেতা ইলি তুম চেরে রেটে লাহাই আলাং রয় পেন আজক কিসো আপিসি রিক প্রকজি লাহাই আকে সো আফান খাংজি পুলোতে কিজুন আলাং পেসো নাংজি ইরিচার সাম নাংজি মুসুরি এন নাংজি আপোরাতেং পেদের ডেপেন্সি সে ছেলাং নাংজি রং রূপ আজো সাজির পেন দো নাংজি ইলি তুম কাদো কাবেতা এসোমার সারু সারহাং লাপেন ইলি তুম আহাম ফাং চেরাই কম নাং পুসেমে এনলো নাং ছেলাং পেটলোতে প্রাণ মুইকে মেসেন লাপেন কাংটাং রাখ কার্বি আংলং মানপো নীলি লামথে নাংকার জুদুন আপদ ছোরোলো প্রাণ মুই মেসেন পেন দোমে থাকমে
1: অক প্রাণা যায় মেঘলং পেনা দুন থু না তুম কার্জু লং ঝিলাকে ডক্টর জাং মিদেরাপি লামজর গেথান কিচো পাংথের আপোথাক তাংতে আর্জুক সেনাং আলাং দিপেন গেথানা লামজর
2: পিনি রেডিও কার্জু কাতো কাবে কটে ইংজের আত্মমাফান নীলি ডক্টর জাংমি পেন কার্ডম পাজের ইকলো পিনি তোম কাছে থানপন ইংজিয়ালাম বাংকে ন্যাশনাল নিউট্রিশন

Week po puthak. Let's see, National Nutrition Week ke aning kanwang ta ilitum chepati ponwer tarik isi tu tarik troksi September an ha 1982 aning kan pen ilitum National Nutrition Week chepati ponwer ro. National Nutrition Week abang ke United States lake America adet si 1980 aning kan si kipaman poncheng. Labang ke American Dietetic Association mate Academy of Nutrition and Dietetics tumsi kipati poncheng mate atirpi ki an poncheng labangso nutrition week pangke ilitum kuson si healthy eating ma kicho ki jun penta akaprek abemar mate akisu chepa videji mate kichiri dun thekji phansi ilitum laso nutrition week bang chepati pon bomno lasi pinning ke ilitum la national nutrition week a theme for 2024 abangke nutritious diets for everyone pusi united states atum hok ponlo lak bangke ili arling alam mate karbi alam pen pulote nutritious diet pulotakte ilitum vitamin ke do bemar ke kom mate akisu pen ke chepa jokji han an mate kichu hormulong vitamin do muchot mineral side do muchot lahai si ilitum সব পেঠিয়া থাক মাতে ইলিতুম কার্বিয়াংলং পুনন ইন্ডিয়া পুনন তুম আন্তা ইলিতুম লাসু নিউট্রিশন উইক থিম আলং ইলিথান নাংথান পন ইকপো লাসি হেলদি ডাইট পুলোতে ইলিতুম কপিসি চোনাং পো মাতে কপিসি ইলিতুম জুনাং পো পুসি পিনি ইলিতুম চিথান পন লুনা নিউট্রিশাস ডাইট পোকে ইলিতুম কাটুক কাবি অসুখ বিহেক ঠিহেক মতে ইলি আর্লিং কিথে সারু সারপি তোমহান আনতা লাগে আকেনাং সত আলামলো আথিমা ইলিতুম কিছু রং লে কিছু নং লে পেন্দা কিছু চলং বা আও কাপ্রাণ মেমে লাবাঙ্গে ইলিতুম মেল নিউট্রিশন পুষি পুব আথুকিং কেডক কেচু তুমতা আকিছু চলং নন কমিউনিকেবল ডিজিজ বা এন সি ডিজ পুষি নিতুম মেডিকেল টার্ম বেন কে পুবু হে লাসি লান এন সি ডিজ আকিছু পুলুটং থি ইলিতুম এক্সাম্পল বাঙ্গে ডায়াবেটিস তাহ প্রেসার তাহ লাপেন এক্রম কেথি ওবিসিটি বেশি ওয়েট কে অং ওভার ওয়েট মাতে ওবিসিটি লাহাই আঁকিছু পেন ইলিতুম আফি আফি পুলুটং থি ইলিতুম কমপ্লিকেশনস নাংক্লাং পো ইলিতুম লিভার তা হেং নো পো হালা ক্যান্সার আনতা ইলিতুম লিডাম রক্ত থেক মতে মনিতুম আপ্রাণ কেদাম দো ওলো লাসো নন কমিউনিকেবল ডিজিজ পাঙ্গে লকে ইলিতুম ডায়াবেটিস মানে প্রেসার কে অং জয়নি ইলিতুম হার্ট এটেক নাং দো পো কোলেস্ট্রল নাকি অং জয়নি ইলিতুম স্ট্রোক দো পো লহাই আকিসো পেন কচিরি নাংজি পুলোটাংতে ইলিতুম হা কিচেং সি আমহাং থেক মিরাত কং এর তুম হান আন্তা ইলিতুম হেলদি ডাইট সি পিনাই আসি কোসন সি ইলিতুম লসো আ হেলদি ডাইট মতে নিউট্রিশিয়াস ফুড পুসি পুপু বাং আরেং কে লগ আলাম পেন লসি ইলিতুম কোসন সি লাকি চৌকি জুন বাং রাইট ফুড মতে ইলিতুম কিচো পেন লহাই কিছু চেপা জগজি লহাই কিছু নাংজি মতে কপি সি কিছু নাংজি মা লাবাং আসাপসো নিলি নাংলিতুম হান নাং চিথান পনিংটু লসি ইলিতুম পিরথি লংকে কিচো কিচু না হরমুতা নাং প্রেক পোম তাংলো মাটি ফ্রেশ হরমু বাঙ্গে ইলিতুম কেলং জুম বোম তাংলো প্রসেস ফুড পুডো দো ইসি মাটি প্যাকেজ ফুড মাটি ফ্রোজেন ফুড পুনন লম কেলং দো লাহাই বাঙ্গে আঠু মাটি ক্যালোরিজ লাহাই বাঙ্গে ইলিতুম লং পন ওপো ইলিতুম লাহাই প্রসেস ফুড হাই লং বাঙ্গে আঠু ক্যালোরিজ তাহ লাহাই কার্বোহাইড্রেটস বাঙ্গে কেলং অং উপো সিটামি ইলিতুম আকিনাং সট আ ভিটামিন মাতে ইলিতুম প্রোটিন লাহাই বাঙ্গে ইলিতুম ডায়েটারি ফাইবার পুষি পাবো লাহাই বাঙ্গে ইলিতুম লং পন পেডেট পো পেনা আন আকিছু বাং ইলিতুম মোপেন চিথান বং ডায়াবেটিস প্রেসার কোলেস্ট্রল বান্ডি লিভার হাই নাং পাহেং নুজি চান্সেস টু ওটিটি লাসি ইলিতুম লাহাই ব্যাংকে কিছু চেপা জুম নাং পো লাপেন ইলিতুম ইসি ব্যালেন্স ডাইট পো কনসেপ্টো লা ব্যালেন্স ডাইট মাতে হেলদি ডাইট বাংসি ইলিতুম উন আনকে কিছু কিছু আহুত যে মাথাপন ইক নাং পো লাপেন জেন্ডার লা আরলুসু মাতে পিনসু লাতুম মাতে ইলিতুম লাইফ স্টাইল আথেকে তুমকে কিছু কিছু ব্যাংকে ইলিতুম আর্তা লাপেন ইলিতুম জেন্ডার লাকে মেল ফিমেল মাতে পিনসো আরলুসো তুমহান আ এজ তিন মাতে ইং ইবু বেপিন মাতে হোদায়টা কাংনি মাতে সেডেন্টারি লাইফ স্টাইল পুষি পাবো লাতুম আবাঙ্গে এনার্জি লেভেলটা মাতে কিছু কিছু কেনাংজি

asapsu jum hekpo. Lasi ilitum ko anma ilitum ingi kibu mati ilitum chakong akam ke claim heavy worker atumba ambisi mate aki ong pen energy mate calories latumhan ong chetpo lapen ilitum judi sedentary lifestyle lason ilitum jakong damu ia kam si ilitum claim mate ilitum housewife taho ilitum nani office along office sitting job like clerk lahai puluti ilitum ing e dam di lasi ilitum han energy level mate calories kinang jita kom chetpo lason si ilitum kicho kijunta la sorting pen isi chelang pami si ilitum chudunang po athema ilitum ko an pen energy mate calories kenang ji pen ilitum la pen aki ong ilitum chudun det la pen energy ilitum ke spen na bang mate energy ke chepada ma bang ilitum la so ateng gali plote ilitum athu mate ilitum han la bad cholesterol hai mang ke ilitum bang long chidu bom po chisit bom po ke mo bangge ilitum aki ong do ulo protang te ilitum ise aki so cholong po like non communicable disease diabetes ta ho pressure ta ho heart attack ta ho nani heart block do kok ta la high pressure stroke puji la hai bang ki do ji a chance do piglo la si ilitum ki cho ki jun bangge ki chiri mate ki chilang pami kinang sot la si mo pen itum chithan bom lo কিছু কিছুকে আলি আলেঙ্গি থি দেত মাতি সার বুড়া সার পি তুম দেত কালি ইলিটুম ভাং ঠেক মিরা খোট পেনটা চেলাং দুন পামি পুলোতে মো ফিউচার হোট কিছু লাপেন ওভারওয়েট বা আক্রম কি থে ওবেসিটি লাহাই নন কমিউনিকেবল ডিজিজ ব্যাংকে কে ডেভেলপ চিফান মাতে লাহাই কিছু চলং দুন জি আর রিক্স পাং কমচে টিটি পুষি ইলিটুম রিসার্চ মাতে স্টাডি চালং ঠেক পনলং লাসি ইলিটুম মাহাং ঠেক মিরা আসমার হানকে কাইকিটা ব্রেস্ট ফিডিং ফানসি ইলিটুম এনকারেজ নাংপো লাকে পি আচুলাং বা চৌজি ফানসি ইলিটুম পাবর ই নাংপো লাপেন সিক্স মান্থস মাতে চেকলু জন ট্রক আনকে আপি আচুলাং সি পাচু সিকিমি লাপেন কান মা অন ডিমান্ড ফিডিং পুষি নিলিটুম পুপু অন ডিমান্ড মানে আউসমার টুম কাংচির বা কাচিরু লসন দুলু পুলোতে লসো টিং সি ইলি চুলাংটা পাচুদুন লং সি কিমি লাপেন চিক্লোজন ট্রকলো তাংটে ইলিটুম কাপ্রেক কাপ্রেক লা নিউট্রিশিয়াস ফুড মানে কমপ্লিমেন্টারি ব্রেস্ট ফিডিং ইলিটুম পিমিলো লাকে ওসমার আচুলাং বাং বা আপি পেন পাচুলং নাপো লাপেন ইলিটুম লা আন পুনন সাং আন্দুক পুনন মাতে আঞ্জাদ আঠিসেরে আপেল ভিংনু লাহাই কই ইসি ইলিটুম কি পিপন ইন্ট্রোডিউস পনাংপো মাতে ইলিটুম চুলাং পেন লাহাই কাপ্রেক কাপ্রেক কিছুতা ইলিটুম পিদুম নাংপো লাপেন নিংকান সি আনকে উসমার তুমান চুলাং কি পাচুয়ানতা চকলাং লাপেন ল্যাং বাংকে চিক্লুজন ট্রক আনকে পিনাং নিল নিংকানি সি আনতা আসাপ আসাপলে পি চত চকলাং আথেমা লা উসমার তুম চুলাং আলং সি ল্যাং বাংকে লং লাপো লাপেন ইলিটুম হং পেন সিলাং পি পুলোতে ইনফেকশন মাতে কিসু কে লং জি চান্সেস টু ওটিটি লাসি ইলিটুম লা বাং ইনিং চি বিপো নাং জি উসমার ঠি ই তুম বাংকে লাপেন ওসমার তুম নিংকান সি আন ব্যাংকে ইলিটুম সুগার সল্ট লাগে সেনি পেন ইংটি ব্যাংকে ইলিটুম পিপে ডেট সিকিমে লা নিংকান সি কে প্লেং আনা ফিলে ইলিটুম সুগার মাতে ইংটি ব্যাংকে কিপি সিকিমে আথিমা ওসমার তুম ওয়ান ইয়ার আনকে অর্গেন সব মুখা লাগে লিভার কিডনি হাই ব্যাং লা আন ডেভেলপ কালিলাং লাসি লা ইংটি লাপেন সিনি ব্যাংকে পিপে ডেট সিকিমে আধেকে তুমবাং আপিয়ে চুলাং চলং লি মাতে আবেদে এটা তুমবাংকে কিনা মা গাখের দুঃখ সিতা পিনাং কপ্পো সিতামি উন আনকে ইলি তুম চুলাং বাংকে পিসি সব ফান্তা পাচি নিয়ে গেল লাসি লা বাংকে ইলি তুম ওসমার তুম কিছু কিজন নাং জি কোসন মা লাসি ইলি তুম চিঠান পড়লো লাপেন আর্লিঙ্গি থে তুমকে তাং দে কোসন লো কিছু পদি আর্লিঙ্গি থে তুমবাংকে ইলিটুম কার্বি আংলং মাতি ইন্ডিয়া রাত তুঙ্গে ইটুম স্টেপল ফুড পোলো তাংতে সিরিয়াল সামুখা হেনো লাবাঙ্গে ইলিটুম সাং মাতে আটা ময়দা ইলিটুম বাঙ্গে রাইস ইটার আসাম আলং মাতে কার্বি আংলং বাঙ্গে লাসি ইটুম বাঙ্গে লা কার্বোহাইড্রেটস কে মাতে মেইনলি কে ইলিটুম রাইস মাতে সাং লং মে শিলং পো লাপেন ইলিটুম হান হাই লং ভেজিটেবলস ফ্রুট সামুখা ইলিটুম লং লাপেন ইলিটুম দাক কার্বি আংলং লং কে নন ভেজিটেরিয়ান সিকেও ইংলং আকটা লং ল্যাং আকটা

ইংলিশের জাই মেঘলাম প্যান কাপাড়ে নাতুম কার্জি রঙ্গিলাকে ব্র্যান্ড আদাম প্যান কিলুন উইন অফ চেঞ্জ বলে বাঁচালো নাতুম আর্ট রিগলাম পর টাংটে আর্জি সিনাং।

0: un elo stame la bishop da un queen da un lo knight tame ulai un lo la la suppose la pon bang ta pathu pa me pulo sang te nang le power bang thi ulo la suppose ke pathu hut pon bang ke pathu ta cheri unang ji la pen un an bang che se pon nang pu sinilin pudam itu la pen isi do lang continue da lo bishop bang do lang a bishop bang stame la lo bishop phan bang sa si jongdam lo wisdom faith la pen long term vision pusi pudam lo la bishop phan bang hedi tema la labangke diagonal sidam ji arab arab ason sidam ji la white a bishop lotong te la white arab arab anke penan ke damun lo la opinion a good amuta me apis ta me ba methang apis ta me chak log le tik bang damun lo la bangke diagonal la arab sidam po
1: nala chorola nali than paklar ponapot asitin amu koson si ke dama koson si rd ke doma asai ki pipon ma sta me nali than paklar ponapot tangte buthot arju thulang elitum chinilo ches amu koson si kapadama ches mung ko ansi doma lahai hui bang ke chinilo bonsta me apora lam ta ka chini ke nang sot lasi ches ka pathu long ke ko ana por en lo
0: hola apor abang ela bulo ches ke pathu kapre kapre do son si classical puda doji apen bullet puda doji lason bliss puda doji lasi jase med la classical pulo tangte 1 hours ba 1.5 hours lason an ended it hala bangke napen bliss tum bang bangke por komu chotpo bisaralam minute inkoi bak minute krep hobak la pasong si pathu chotpo napen bullet bang bulote la bangre prap chatpo time bang 5 minute ba 10 minute la pasong he lason si end po dalo ke pathu ke la pasong po apor ke pathik ateng yong si ke pathu jut kok bulote komat ma ke hai ke rem লাগে মাদু তামি জয়কি পেন চিনি পো তামে কিপা থু বহুত নালি ফান আপোনাৰ পিয়া টেং পেন নালি জংছে আপোৰ জুত কলো কেহাইয়া পজিশন কি নালি দলো অফিচ তামি নালি ফান নালি জংছে না ফান নালি ফান পেক আপোৰ জংছে জুত কলো পলতে নালি কিপা থু বাং রেমিক দেত পো
1: তাতে লা আপোৰ কি পিয়া টেং পেন জুত কলো প্লান্তে কাপা থু বাং রেম দেত পো বাক আপোৰ কি পিয়া টেং পেন হাই দেত লো পলন্তে লা বাংকে হাই লে থত পো তাতে লাদাক পুপু দা আপোৰ পাচেহমান পেন সিকাপাত জুত বলতে লাদাক বাঙে কোসন সিকে লাং পো কলো বাং সিকে হাই কেরেম লাদাক আপয়েন্ট ডং হিসাব পো মা মতে কোপুসন সি লাং পো নাকে
0: আপোর বাঙে বিসারলাম ঘন্টাই সিয়া কে পাঠু বলতে নালি পান্ডা ঘন্টাই সিয়াং বিপো ওপেনেন ভান্তা ঘন্টাই সি পিপো
1: কালান
0: নালি তেরেক বম হরু বাঙে ওপেনেন আনা টাইম গে দাম দিল দু থিপ পো নালি কো আন মাগে পাঠু কে পাংলে নালি নাতলা পান সে আপোর দাম বম পো
1: ও
0: এনকে নালি ওপেনেন জং সি কে পাঠু বাং প্রাপজিন বলতে টাইম কে দাম বাংলা আংলি দাম ওই দেটপো লাল আপসি কে লাং জয় কে ডাক বাং টাইম পেন কে পাঠু বাং কে লাং জয় কে
1: লাল তাতে আ টাইম পেন কা পাঠু বাং কে নাংলি থান ল আপর পেন কা পাঠু বাং কে পুপু আপর সি লাং পো আপর কি পি দরে আপলো ইনর ফান জং সি ঘন্টাই সি প্লান্তে ইনর ফান সামে ঘন্টাই সি লাবাং সো ঘন্টাই সি সিয়াং বং সা পর কে লাং পো জং সি আঘন্টা কালি পেন মাতে আপর কালি পেন আকা প্রে কে কাপাথু বলান্তে কুপুসন পো
0: জসমেত লা টুর্নামেন্ট আলং বাঙ্গে লা পোর্স ইন ইন দ্য ইয়ানিক ডেট পো চেস ক্লক রিজেট পো না পেন এনে রং জো পাথু বাঙা টাইম বাং এনে দে তিক স্টাম মেলা বাঙ্গে নাংলি টুর্নামেন্ট লং দুন বলতে টাইম বাঙ্গে এন বেক পো
1: কালান জোরল নাংলি লাপসন থান পাকলার পন্থলে থরপত তাংতে পুথত নাংলি ফান আরজু পন্থলাং চেস কাপাথু জি আফানকে ইফু তারলক পেন সে পার্টিং নাং জি পুসে ইলিতুম চিনি মাদু সামে লাসে ইফু বাংকে মাথা পামে বেন সে পাথু দন পো বনসে তামে এ বাং মাতে ফিজিক্যালি এ বাংকে কুপুসন কা চি সিগ নাং জি লাপেন ইলিতুম ফিজিক্যালি ফান কান হক লা পসন তা দোমা
0: নিলি থেগলং লে লা চেস কে পাথু বেন সে ফিজিক্যালি নাট কেন হক দুক জি পুকে থেগলং লে লা থেমা চেস কে পাথু লাকে সি ইসলিমি দাবি নাংলি বিহেক পেন মো সারু সার হ্যাং আনস আমি পেথু মে হরমু পিনা আগেম পিনা না সপোসি নীলি পিনা আন চেতং লো পেথু সামে সারু সার হ্যাং সামে পাঠু উ নাসো হরমু আপসি ফিজিক্যাল আহিন বাং থাং কেন হোক আবি বুসি নীলি পুইং টু
1: তাংতে ফিজিক্যাল আবাং কে থাং কান হোক আবি পেন মেন্টালি হ্যান্স তামে থাং কান হোক আবি তাংতে ইফুতার লক কাপাং চু পন জি আফান চেস কাপাথু দুন লং আনসো সি আফরাং কি দুন জি আফান কে কুপসন লগা চেসিক পনিং আকে
0: চেস কে পেথু কিছু সিগ নাঙি পু বাঙ্গালা ল প্র্যাকটিস লং বেসি বাং পু নাংলি কোয়ান মা প্র্যাকটিস লি বাংপো প্রেকটিস নাই কুসন মাপলো তে লাপু জিরপি তুমি পিঠু নাম পো লাপেন দে নমকে জয়কি পেঙে চালিয়াবার সাইড।

0: lasi nang li chess ka pathu hut nang li me tha phan kupi lo ka char ju ju ke ni la bang so chess direct pen te hai unji apen la bang so chess amu direct pen te nerem hok ji pu nang li me tha phan kupuzon ka ji sik dun dun ka ke
1: ahok lo chess ke pathu bolo tang te tar lo ke pathu pinak
0: kalan
1: apot si tar lo bang penang an mathasi move mang ke pivek nang ji
0: kalan
1: athe ilia piece ki move pen anur ka opponent bang kosona move si bang ji ma লাজিতামে কে মাথা বন্ধুনা কোক জি আপেন ওপেন না মুভ বাং দেট বেনা ফি কুপিয়া মুভ আলাং রং থুজিমা পৌফান সামে হিনি গে থম আচাল আলাং ফান মুন্থি উন্না জাকং দুনং জি লাপেন এমে থাং তা সনাক থাকলো ওপেন রং দেট পেন ইলি কুপিয়া মুভ সি পিদুন জিমা লাস মুভ সামে ইলি ইনিং আর মাথা পন মানে এ ব্রেন এলং মাথা পন লাবাং হিনি গে থম এডভান্স মাথা উনং জি লাপলুতে ইলি তুম আসাবু কে পেথু জয় মুচত
0: চরল কেহাই নালি পুথত হান বাচি বন্ধু পদ তাতে নালি ফান পুথত আর্জু ছলাং ইলি তুম চেস কোসন সে পাথু নাং জিমা লাপেন চেস অলং কোসন সন সি পাওয়ার পুলনা কন আনসি ইসিয়া চেস পেন আর্ডি কে দোমাল হাই হই কে ইলি তুম যে থান লাভল তাতে লাবাং সো চেস কাপা থু কে কুমেন তুমা লম্পেন ল খাই ইলি তুম কাপাং চেং কে লাপেন কন্যা পেন লাবাং সো চেস কাপা থু কাপাং চেং পল নালি থান পাকলার ঠেক জিমা
1: চেস লাবাং কে ইন্ডিয়া আলং সে আমাং পাঠেক ল লাপেন জসমেট ইলি তুম কার্বি আংলং আলং মেন্টু পেন চেস পাথু পাং চেং মা বলো তংতে নিলি চিনি দু তেং বলো তংতে কার্বি আংলং আলং ডিফু ক্লাব কিবি পন 1954 আহুত পেন সি চেস কে পাথু কার্বি আংলং লং নাং চি হুং পুসি নিলি হিন পেন চিনি দাম লাবাং সো ক্লাব লং সং সি চেস কে পাথু থেক তুম চিং রুম সি কোসং সি চেস পাথু নং জি মা পু কাছে থান পেনসি দাবাং সো কে পাথু আলং অলং লাপসন কে পাথু আবা আংফু আবাং পিনাং দোবম পুসিনি লিন পেনচিনি দুন
0: চরল লাপেন ইলিতুম চিনি নন পিরথে আদাং পেন পুলনাং ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন কে গুকেশ দমারাজু আলাংলি কে পিরথে আদাং পেন চ্যাম্পিয়ন আবাং ফুলো লাসি ইলিতুম তা কাবর ইদুন জিয়ে ফান আলাংলি এসন আন কাছে পালি দুন থেক জিয়ে ফান কে কুবুসন লখাই ক্লাম নাং পুগে
1: আগলো চেস কে পাথু কোসং সে আংসং লি দুন উঞ্জিমা পুলো তংতে নাংলি আকে থেক লালো নাংলি চেস কে পাথু আকে থেক মাদু দাং খাং অনে
0: কালাং
1: পুসিনি লি পেন পুদাম জি আথেকে সংসে ডিস্ট্রিক লং পাথু বম পেন স্টেট লং কোসং সে পাথু দুন লং জিমা লাপেন স্টেট পেন ন্যাশনাল ইন্টারন্যাশনাল লং কোসং সে লি দুন ইমা পুলো তংতে লাই নাংলি আকে থেক সি নাংলি ফানাং পন বম পো
0: কালাং
1: আথে নাংলি মাদু ফান্তামে দাক রেকমেন্ড এন পন নাংনে নাংলি জং সি ডিস্ট্রিক্ট পেন স্টেট লং পাথু দাইম বলো তাতে নাংলি জুং জুং লে পাথু দুই বুঝতামে নাংলি ফান হদাং পাথু দুন লং জি লাস্ট অফ অলসি নাংলি যং সে থেক সেরো বলো তাতে নাংলি ইন্টারন্যাশনাল লেভেল আনস্তামে নাংলি লিদুন উনপো
0: চৌরপার লখ্যাই নাংলি থান পাচিনি পন্থু পদ তাতে নহেজং নাংলি থান পনল ইলি তুম কার্বিং লং লগ মেন্টু পেন সি চেস পাথু পাং চেং মা কোদাক সেকা পাথু মা নাংলি থান পাচিনি পনল লাসি ইলি তুম কার্বিং লং আলং চেস কাপাথু হিন কে কোয়ান চি হুং লাপেন কোয়ান আকাং তুই লি দুন লাসামে নাং লিথান পাচিনি জিমা খে
1: হক ল কার্বি আংলং লং স্তামে নন বাং কে কে পেথু পেনান কে চিংথুর লো বসি পুদামিং তুং থেকে কার্বি আংলং ডিস্ট্রিক্ট চেস এসোসিয়েশন তুম আকে বর ই পেনে জক নন বাং কে কাপড়ে কাপড়ে কা দিম স্তামে সাব এসোসিয়েশন লাপেন চেস ক্লাব কাচিং পু দোলো লাপেন হালাদাক চেস কে পাথু কেচারি জিয়ে নিং হাং তুম স্তামে কেচারি দুন লং আবার সাইড দইগলো কার্বি আংলং ডিস্ট্রিক্ট চেস এসোসিয়েশন পেন আকা ফ্রেক সাব এসোসিয়েশন লাকে নিলি আমেন পুপনিং তুং গ্রেটার ডংমুকাক চেস এসোসিয়েশন দলো লাপেন তে হানজাং লাংসু চেস এসোসিয়েশন দলো লাপেন হিডিপি চেস এসোসিয়েশন দলো লাপেন তে দেনারং চেস ক্লাব সিতামে দইগলো সে সনাক থাকসে আকৌ পুথত একাডেমি হাই সিতামে কিচিংপু আদো সংসে দাক এলি তো মাদুং হেড দুইজি সাইনিং বার্ড স্কুল লং সন চেস একাডেমি কাংপু বন্ধ লাদাখ বাংকে স্যাটারডে পেন সানডে আর্নি সি কে থান থান লাসি স্টুডেন্টস তুম মতে সোমার তুম সি চারি দুই নিহাং বলো তাং তে লা একাডেমি লং স্তামে চারি দুনমে না লাপেন সন্দাক থাকছি কাপড়ে কাপড়ে একাডেমি স্তামে একাডেমি লাপসন কাং পুজি আপান নে তুম গাছি সিক দুদু স্তামে সাবু টাকা পয়সা গাদুরে পুনা কক পো লাহাই পেন মাসি নন মাতকে নিতুম একাডেমি বাইং পুপন লং রেগলো থেমা নিতুম একাডেমি গাং পুজি ফান নিতুম অফিস আবে আহেম আবে লং নন মাতকে লাপেন লাবাং সপর হুনি লিপুইং তুং কার্বি আংলং ডিস্ট্রিক চেস এসোসিয়েশন সিস্টামে কেচিসেং বাং 1985 নে 86 নে লম্পেন সিদোলো অফিস দামি পিনিয়ার নি আন্তা লা চেস অফিস বাং নিতুম আবেগলা
0: তাতে কে নালে তুম চেস লা এসোসিয়েশন

0: Chess ke pa tu pen ajok alang atung labang so ning ding bang long un pusi nilin pen pudam ing tu lapen jasimet chess ke pa tu pen ali kelong ji pulutang te lalo nali nali kai long problem ke bang nali kosong ji che sob un ji ma labang so ja kong sami nang li che long un ji a theke chess ke pa tu long son lo je nali phan opponent bang problem sinang pilok ji
1: kalang
0: nali chi defense nang ji problem nang pi hut tangte kosong si la so hut nali problem along chi defense dun po laso putak stamina lipinan kedak matha ponang kokji lapendet cheske patupan ajok methang jungjung ke matha pen ke claim una jakong nangli chelong unji pusini lipung tung athege cheske patulong openen na phanang li kosong si ke parem unji ma ba kup kosona chal ga dam besi nangli openen phan pathur ni de ji ma lai hai stame again tin long a move tin long se ka prek prek ideas mukha chipatu joi du Aposi nangli creativity stame dak jungjung ale theuji busi nilihin pen pudaming tung labente nangli methang phan kosong si chi control nang jima phoi hai stame nangli dak charli ponlong ji nangli kosong si kon chi control pon jima pua lotang de lalo nangli phan opponent na bang kapre ka prega move nang pi bena jok nangli phanang palu bup ta hai halo so pon nangli kechire meg la pson nangli chilong unji থেকে নাংলি ফান পেনে আপিস নাংলি ফান আকি জয় পেন নাং পিডেট নাং পা চলং দেট লাসন দু তাহাই তামে লা আকি জয় হরমু চোদেট পেন নাংলি গুপি আকি সুং দু জিমা লাই হাইস তামে নাংলি মনে আ লাইফ লং লাপসন দা দুদু লাসি লা হাইস তামে চার্লি বনলং জি লালো লা পেনতে আকো দু থুলাং নিলি নাংলি পাওয়ার কে দো হুত নাংলি জাকং দো হুত নাংলি ওপোনেন্ট ফান লাং প্লট পেন নাংলি গি পেথু বলো তাংতে নাংলি ফান আকি সুং দু কক জি তেনাংলি মনে তুম আলং লসং সি দুদু যে পাওয়ার দু হুত বা ইরিদেং আসন মুং চকলিম হুত কে মাথা প্লট আসন দুকতি মন্তা মেলা সো হুত হ্যালো ওপোনেন্ট দুং কে চান্স না গেঞ্জি কসং সি আলং ফান লাসো কিচি ডিফেন্স দুঞ্জি মা মতে আলং ফান কসং সি নি রিভেন্স এন দুঞ্জি মা লাপসং সি ওপোনেন্ট দুং বাং পো স্তামে লাসো হুত বাং কে লি তুম কাচিরে পেন কে দুদুন কে নাং সদলো নসি লাহাই হুই স্তামে লি তুম চার্লি পনলং জি লালা লাই হ্যাঁ হ্যালো নিলি নন মত থান পনি জি
1: চোর পারলা খে পুথত নাংলি থান বাচিনি থে পথ তাতে পুথত আর্জু ছিল নাংলি ফান ইলি তুম কার্বি আং লং লং পেন কে ননা মাত কে কমাসি চেস কাপা থু হিন মতে চেস কে থেক নাই আবাং ফুনং নাম চে থাং ক্লং মাকে
0: অ ননা মাত ইলি তুম লা কার্বি আং লং ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশন পেন কে পাতির পিপন অল কার্বি আং লং চেস অ্যাসোসিয়েশন লা 2025 আ চ্যাম্পিয়ন লাবাং কে হাই কিরিসন ইংতি লাং লসি চ্যাম্পিয়ন লা
1: অ আলাং লাই সিনন মাটকে লিদম কার্বিং লং লং কে চ্যাম্পিয়ন লা
0: কালাই ল
1: তা চরল ওকে পুথত নালি ফানচু নিংরি আলাম থেকে লা পুলো নন কেবাং জিলাং ওয়ে কি মিয়ে তুম ফান মতে চেস কাপাথু নিং হাং পিক আবাং ফু তুম ফান নালি কুপি থান পাচি নি দুনিং তুম লকে
0: আহক ল চেস কে পাথু কে চার্লি কে নাং সট
1: কালাং
0: পুসি নি লিহিন পুদাম জি থেমা মোহেত জং স্তামি নিলি থান পনিং ল চেস কে পাথু বেনা জক ইলি তুম নিং কিচি বিউন জাকং মানে মেমোরি হেদি আলা নিং কিচি বিউন জাকং abang theu businili pudaming tung lapen jasmet mathematic edi calculation mukha
1: oh
0: alabang pinangan longun athema calculation ke lason loje open and move kupisi wangjima kosan si wangjima lapen nili kunasi terekjima lapen laterek det pena phi next move mangeni kupipu ma lai hai stame matha ponang kok aposi calculation hin da pinangan ke thaksera thaksera tom mangke calculation me o আপসি লোক চার্লি স্টুডেন্টস তো মাংকে লা জাসমেত চেস কি পাথু পেন পেনা আনালি লং উন পুসি নিলিন পেন পুনা মিংটু
1: চোর পার লা খাই নালি লা পসন আর ডি গদো আলাম জের থান পাকলার পন থেকে পট লাসি আলাং লি লাম থে কারজুলং আরাদ দো আনা তুম সামে আর ডি পি পন পো পুসি নিং থেলো তাংতে একে হাই পিনিলি তুম কাচিং জি থান মাংকে পেনা আন চিংকি পলং লো পেন কেলে দাম দে সামে দো ওলাং পয় ফিট সামে আপর একেবার ঠিক পিদ আপর বাংকে ননকে চকলো লোপসন সে নিলি থাকলং লাপসি মোকে বাং জিলাং আর নিকা প্রেগা হলে এলি তুম পুথত আনসোসে আংতন ব্যানকা চিনি ফ্লির জিয়া ফান চিংকি চে থানো না কে হাই
0: আকাশবাণী ডিফু আবিতুং ফান নিলিন পেন আকেরো পিপার পিগল থেমা চেস পুথা ক আনা ইম্পর্টেন্ট দোমা আপেন বেনিফিটস মোকা পিপি দোমা পা হাই হাই আলাম থে পুথাক চিংকি চে থানাং মানে চিহু চিপুত নাং পলাম থে পুথাক নিলি ফান্স তামে নাংকে হাঙা পট আকেরো পিপার পিগল
1: নালি ফান সামে মোকে বাং জিলানি আনসোসে ক্লেমে দামে জি ফান লাপেন চেস কাপা থু হিন আনসোসে আকাং তুই কেলে দুন জি ফান সামে নিলি তুম আকাশবাণী দিফ আবি তুং হিন বেন সামে হিরজুমে পিপা জের দন লা তাং তে কে হাইপি নিলি তুম চিংকি থান কে লাপানলে রিপ ইগলনা
0: কার্ডম
1: লাসি পিনি আলাং লি পেন চিংকি থান কে লাপান সি কাং তন ইগলো কার্ডম
2: লাপন অপর্ণ নিতুম

কাপাথু যা মেঘ লংপেন স্যামসিং ইংটি লাপেন হুটবাং ফান্ডারডর নতুমাং বং চেস কাপাথু লামথে পুদাক চিহু চিপু দাংলাতুম আর রিগ লং টাংল লাকে আকাশ পানি দীপু নন স্টুডিও গুড়ি পরফাই ট্রক্সির মিনিট প্লিকের প্ল্যাং জগ ডগল লাসে পরফাই নাকি আর মিনিট প্লিকের ফো প্ল্যাং টাংতে দিল্লি পেন কাপিটা সমাচার সন্ধ্যা হিন্দি লামপেন বিরতা নাতুম আর রিগ লং পো আদুন্থু পরফাই শ্রীকেপ প্ল্যাং টাংতে দিল্লি পেন কাপিটা News at 9 English Lampen Birtanamatum Ardrig Longpo.

নাল্লি কি দুমা লাসোপু থাকলে চেথান দামসিনা স্মল সেভিং স্কিম লাকে ইন্ডিয়া গভর্নমেন্ট পেন কে দেংপন সেভিং স্কিম লাকে কাদক কাবে আফানতা তাংকা কাবির টি জি এফান আনিং কিরুং আফানলো কেওংদুং সেভিং স্কিম গভর্নমেন্ট পেনসি কেলাংদুন লাপেন লাকে থাংতা কামাথা কিসুং লাপেন কাফেরেমিমি আবে পুসি কেহকপন মিনিস্ট্রি অফ ফাইন্যান্স আতুমসি চিক্লো জন্থম পেন এফং স্মল সেভিংস ইন্টারেস্ট রেট কাপাথিক আজাহাক কাচিহুং মুচত স্মল সেভিং স্কিম লাকে পাবলিক প্রভিডেন্ট ফান্ড থিহেক পেন পিপিএফ ন্যাশনাল সেভিং সার্টিফিকেট থিহেক পেন এনএসসি লাপেন সিনিয়র সিটিজেন সেভিং স্কিম থিহেক পেন এসসি এসএস হেনল স্মল সেভিং স্কিম অলং তাংকা কে থাপদুন আলি পুথাক চিথানপনসিনা স্মল সেভিং স্কিম অলং তাংকা থাপদুন পুলুতে আসাবেত পুসিতামি তাংকা থাপদুন বেয়ারপু লাহাই স্কিম অলং আর্জি ডিংলেন পেন আপর আন তাংকা থাপদুন নাং লাপেন আফি আলি কেলংতা মেসেন লাপেনথু আসাব সাপ আতাংকা কে থাপদুন পেন কেনাং সত কালি পুসিতামি তাংকা কাপাদাম তাক আবাং জকপু লাহাই স্কিম অলং তাংকা থাপদুন পুলোতে মো কেবাংজি আর্নি আফান কেরাই পন্ডু কেওংদুং স্কিম কে ইন্ডিয়া গভর্নমেন্ট আতুমসি কেলাংচারি দু নজক লাদাখ চংথুইদে জি পু কাফেরে মিমি আবি লাহাই স্কিম অলং পেন তাংকা কাচেলং জিয়হুত কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেশন পেনসি কেলাং পন্ডু কম্পাউন্ড ইন্টারেস্ট অজয়নে আর্জি ডিংক্লুই আপর আফান তাংকা কে থাপদু নতুম ইন্টারেস্ট আফুথাক ইন্টারেস্ট লং লাপেন কাচেলং তা মিসেন কেওংদুং স্মল সেভিং স্কিম অলং ট্যাক্স বেনিফিট মতে মেদু পেন কে জগদু জংপন মে লাহাই স্কিম অলং তাংকা কে থাপদু নবাং ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 অলং সেকশন 80C আতেং ট্যাক্স ডিডাকশন মতে মেদু পেন কে জগদু নন লাহাই স্মল সেভিং স্কিম আপুথাক চেথান পনসিনা সুকন্যা সমৃদ্ধি যোজনা লাকে জসেমেত বেটি বাচাও বেটি পড়াও মতে আড়ুসো তুমাফান কেরাই লাপেন আড়ুসো তুমাফান কাপাচারি জিয়ফান RDPC গভর্নমেন্ট আতুম কাপাকলাং পন স্কিম লবাংসো স্কিম কে ফিক্সড ইনকাম সেভিং স্কিম লাপেন গারান্টিস রিটার্নস দু আড়ুসো আপাই পোতুম আর্টা নিংকা ইসি প্লেং প্লে আকো পেন নিংকান কেপ আংবং লবাংসো সুকন্যা সমৃদ্ধি একাউন্ট ইংপুমে ইনুত আড়ুসো আফান একাউন্ট ইসি আনসি ইংপুলং চজ্জি হেমতুন ইসি এলং একাউন্ট কাংপুলং কে অংনাই লাকে হিনিবেত নিংকান ইসিলং তাংকা কে থাপদুন লং কিজুব নে সিকা ফারোহিনীরা ফকেব আতঙ্কা পেন কে অংনাই সিকা লাখ ইসিরা সুরি ফকেব আতঙ্কা হেন্দ আপায় পো কালিতে লিগেল গার্জেন মাতে আউসো ওফান আরন আতং পেন কেলাং পি আতুম আড়ুসোসো ওফান নিংকান ক্রে ফ কে চক আহুত আন তাংকা থাপদুন নংপো আর্টা নিংকান ক্রে নেরকেপ কেচক হুট আড়ুসোসো বাং লাবাংসো একাউন্ট আমি থাং চেলাং লংপু লাপেন আড়ুসোসো বাং ফান ফকেপ আতাংকা আকাং তুয়াংদেং কাচারি জি ফান চোয়েন লংপু লাকে আর্টা নিংকান ক্রে নেরকেপ কেচক হুট লাপেন আর্টা নিংকান ইংকয়রা ইসি কেচক হুট লাবাংসো স্কিম মেচোর মাতে আপর কেচক SSY লং তাংকা থাপদুন পুলোতে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 অলং কেদো আন্ডার সেকশন 80C আতেং ট্যাক্স মাতে মেদু পেনতা কে জগদু জংসি আড়ুসুসু অবাং আপ্রাণ আফান কাফেরে মেমি আকিসু কালিতে চেবয়দা প্রাং পুলোতে আপর চক চেয়াকো আতঙ্কা চোয়েন লং লাপেন আকা প্রেকে লাবাংসো স্কিম অলং আপর চক চেয়াকো তাংকা কাচো এন কালিতে একাউন্ট কাঙ্কির জিয়ফান লাবাংসো স্কিম লং আবার সাই পিপি পাবলিক প্রভিডেন্ট ফান্ড থিহেক পেন PPF পাবলিক প্রভিডেন্ট ফান্ড লাকে পোস্ট অফিস সেভিং স্কিম লাকে ট্যাক্স পেন কে জকে লং কাচিহুং নাই সেভিং ইনভেস্টমেন্ট স্কিম PPF অলং তাংকা থাপদুনজি পুলোতে নিংকা নিশি লং কিজুম নাই সিকা ফারো ফা তাংকা থাপনংজি লাপেন কে অং নাই নিংকা নিশি লং সিকা লাক ইসিরা সুরি ফকেপ আতঙ্কা থাপলংজি PPF অলং তাংকা কে থাপ নংজি আপর লাকে নিংকান ক্রে ফোয়ানবে PPF অলং ইন্টারেস্ট রেট মাতে আলে কিপি আনিংকানবাং ফান ট্রক্সিরা তকবরা ইসি 7.1

1% compounded annually pensi kilong. PPF account along ningkan kre po an tangka thapmi, sitami ningkan po putot thapdun tulang pusitami thapmi. Income Tax Act 1961 along kedu section 80C ateng PPF along tangka ke thapdun atum tax mate medu pen ke jok kilong du. Lapen anparta interest income lapen maturity amount along ta jok wandu. Atal Pension Yojana. Atal Pension Yojana mate APY lake India Government atum kapaklang Social Security Scheme along Unorganized Sector Workers atumaphan kaparlupon Pension Scheme. Labangso Scheme ateng Scheme along tangka kethabdun atum alanglitum retirement mate mu kesarapor kesang hut pension kilong jia tangka chongwai thekji phan. Labangso Pension Scheme along tangka ke thapdun ji phan kachong wailong lake chiklo ejon along suri si suri hini suri ke thom suri phli lapen suri pho tangka arta ninkan kre nerke bahut pen labangso scheme along tangka thapdun me labangso scheme along amen ke thapdun ji phan ke ong nai arta lake ninkan phli kep an alani tum arta ninkan trokep chok cheti ke tangka thapdun bom nangpo tangka ke thapdun nang ji lake pension atangka lapen ke thapdun ji atangka arta ta langpon jongsi amuni nabang arta ki jo mahutsi labangso scheme along tangka thapdun pulute tangka ke thapdun nang ji ta jum chet po lapen jongsi tangka ke thapdun arta hut arta ongdung pulute ke thap nang ji atangka ta ong chet po jongsi labangso scheme along tangka ke thapdun abang আচিক লজন্তিন কে থাপদুন আতঙ্কা থাপদুন থেকে দেয় পুলোতে আলাং নিতুম আদায় চিতু মতে পেনাল্টি পিনাংপু জংসি লাবাংস স্কিম অলং তাঙ্কা কে থাপদুন আবাং আচিক লজনবাং কে থাপ নাং জি আতঙ্কা চিকলো জন্ত্রক আন থাপদুন উন ই দেয় পুলোতে লাবাংস আতঙ্কা খাং চেকপু চিকলো জন ক্রেহিনী আঞ্জংসি তাঙ্কা থাপথে দেয় পুলোতে লাবাংস একাউন্ট আসাই পাওয়াং বে দেয় পো লাপেন চিকলো জন ইংকয়রা ফ্লি আফি একাউন্ট মাসি ইনকির চেকপো পোস্ট অফিস রেকারিং ডিপোজিট একাউন্ট নিঙ্কান ফ আন তাঙ্কা কে থাপদুনমে পোস্ট অফিস রেকারিং ডিপোজিট আলং আচিক্লো জনবাং তাঙ্কা চথাপদুনমে আরডি স্কিম অলং চিক্লো জন থম্পেন এফং কম্পাউন্ড ইন্টারেস্ট লং দাবাংসো স্মল সেভিং স্কিম অলং চিক্লো জন ট্রকেপ মাতে নিঙ্কান ফ আন তাঙ্কা থাপদুন নাংজি আচিক্লো জনবাং তাঙ্কা চথাপদুন সি তাঙ্কা কাবিরটি দুঞ্জি এতুম আফান পোস্ট অফিস আরডি স্কিম মেপিক ইন্টারেস্ট রেট নিঙ্কান ইসিলং ফান ফরা তকবরা ক্রে নেরকেপ 5.8% আন্দু স্ক্রিপ্ট বক্স আরডি ক্যালকুলেটর পেনতা আরডি লং কে থাপদুনা তাঙ্কা পেন কাছে লং থুজিয়ে পুথাক লাংমি পোস্ট অফিস রেকারিং ডিপোজিট অলং কিজুমনাই সিকা কেপ আতঙ্কা থাপ নাংজি আকি অং আবাংকে লাআন সি থাপলং জি পু কাপাথিক পনাবে ইন্ডিয়া লং কেদো ইন্ডিয়া সু আর্টা নিঙ্কান ক্রেনের ক্যাপ কে চকাতুম পোস্ট অফিস লং আরডি একাউন্ট ইংপুমে আর্টা কিজুম আতুম আর্টা নিঙ্কান ক্যাপ কে চক লাপেন আন সুসে এতুম তা আপাই পোতুম পেন একাউন্ট ইংপুমে ওসুমার আকি বি এতুম আফান্তা আপাই পোতুম আরডি একাউন্ট ইংপুমে আপর চক চেয়াকো পোস্ট অফিস রেকারিং ডিপোজিট আতঙ্কা চো এন্ডেড লংলে জংসি কপিনে এমার্জেন্সি মতে কেনাং সত দুকক পুলোতে রেকারিং আতঙ্কা চো এন্ডেট মি সিতামে লাকে সুরি ইসি আতঙ্কা লং সিকাই সি আন আদাই এন পনপু আরডি একাউন্ট লং কিজুম নেই তা নিঙ্কান কে থম আন কে তঙ্কা থাবেক নাংজি লাপেনথু চিকলো জন থম আফ্রাংসি তঙ্কা চো এন থু ডেট পুলোতে ইন্টারেস্ট পিপন পে পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম লাকে লো রিক্স ইনভেস্টমেন্ট স্কিম লাদাখ তাঙ্কা কে থাপদুন আবাং ফু আফান আচিক্লো জনবাং ইন্টারেস্ট আতঙ্কা কিপি নন ইন্টারেস্ট রেট লাকে ফান থ্রকরা তকবর থ্রকরা ফাইভে 6.60% আন্দু লাবাংসো স্কিম অলং নিঙ্কান ফ আন তাঙ্কা থাপদুন নাংজি আপর চকলতে কে থাপতাং আতঙ্কা চো এন থু ডেট জি কালিতে পুথত লাবাংসো আতঙ্কা লাবাংসো স্কিম অলং থাপ থু ডেট জি পুসিতামি তাঙ্কা কে থাপ নাংজি কিজুম নাই সিকা ফারো ক্রে ফ লাপেন কে ওং নাই সিকা লাক ফ্লিরা সুরি ফকেপ আতঙ্কা
Senior Citizen Savings Scheme.

লাপন পর্ণা নিটু লুঞ্চে থাকা যায় মেঘলং প্যান আসন সন্না লুনা লুতুম অর্ড্রিক লং টাংল লাকে আকাশ ফানি ডিফু রেডিও কার্য উচিং হন্দরা রাতু পিনিবে কেরটকে পার্জো সাইকে লাপন সি কাংটন ফুনেগল লাসে পিনি কন্ট্রোল রুম লং সাইকে ক্লেমা বাং ফুলাকে ইঞ্জিনিয়ারিং অন ডিউটি লাকে বীরেন টি মংলা প্যান ডিউটি অফিসার লাকে রাসেন টিসপি আপর চোখ টাংলো দরমালি পেন আপলে আপর ট্যাং প্যান চিত্তং থইল নাং দমে থাকমে কারদম জয় হিন্দ।